0: 아직 리아파노 똥카이 쪼고 허니 샤작동어 피아바 낭푸룽가이 모시기니 그란니 고라카이작 아부노레이면우 오노헝가가이 증 하징니 보공 파이미니 아바 하징니 보목 파이미니 야골로 블라이 라이샬라이니 푸룽가이 증 나이니 낭나이 하오 봄르난 바가이 아프로 봄르바이 갱가이 하징 블라이 파이미니 야골로 헝가이 증 벨라이 블라이 록스강가이 아프로 와로 괴편어 증 카오이 마르난 낭나이 다이 와트이 끄르니 저라워 헝가이 증 뜨이르나 낭카 헝가바 뜨이로 마르난 낭나이 তৈ রমানি ইয়াগুলো হাকাই চিং তৈ খিবি রানাই তৈ বথাগ্রী টন খাইলে ফিয়া হাচিং বুতির সগৈ থাকবাই আপনি বাকে চিং যাইখান তৈ রামা ফাচিং নাইকানি খাইনে নাই হাই হাই কালে হাচিং ন আসে তালাফি খাইনে নামথাই আসে ওই তালথাম তৈ তালথাম খাকচা রং বিশিংন চিং হাচিং ফুইমানো তাই হাচিং বুফুর ফুইয়া হিঙ্গাই চিং হাচিং বলাই কর্ম এবার হা ফাটি যাক হাচিং বুতুই নুখা আফুর হুঙ্গাইন চিং হাচিং ফুইনানি জরা ওখা হে চিং সাইমেন তাই ফুইবাই চিং হাতি বারসা জগবানো হাচিং বুতুই ফুরানি তনা নাই অলখাই ব
1: চুকুচি কামানি নরগৈনাই বিশি থগৈন জুদা জুদা পান্ডা রক সংসার সাকা আবনরগৈ আকাশবাণী আগরতলা কাইসা পান্ডা সংসার থাঙি তঙ পান্ডানি বুমুখা শাস্ত্রীয় সঙ্গীত অব সংসার সাকা তিনি মেতালনি সালচি বা শারিক দামদগ সুকান্ত একাডেমি ব ও পান্ডা ও মানজানের বাকে যত্ন কবক যাগ তেসা সাকলাই যাগ আকাশবাণী বিশি চুকুচি কামানি বাকেনাই তিনি সানজা দামদক দামফুরু উমাকান্ত নাকারদি আগরতলানি সুকান্ত একাডেমি ও কাইসা শাস্ত্রীয় সঙ্গীত পান্তাকাই ওর যত্ন মানজাঙ্গানের বাকে কবক যাগো

바이디다보 탕라인의 꽃콩롱 파칭 아니야고 또고 미야 다이 디니 কাকরাবন ব্লক মেলা গর্তিলা রংখলাও চরকবাণী সংসা চাখা তিনিব তঙ্গ আপনি বাকে আ বাণীঙ্গ যতন থাঙ্গই আ বাণীগ্ন তেব কাহামকাই চা সারানি বাকে কম কাশ কব খরচাখা বিশ্বব্রহ্মরম নিহাই তাকলাইব ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল অবহঙ্গন দিল্লিব শালমারি এংখা জুন তালনি শালনিচি সিঙি নিশিমি শালনিচি চুকু জরা তাই কাশে তঙ্গ প্রি মেট্রিক স্কলারশিপ রেজাগন সংযুক্ত ফানি পড়নাই পড়নাই জিগ্রংন রংরেম দগ নিশিমি রংরেম চার জরা অবনিবাগে কয়েবলাই রেনানি নামে অনলাইন নি বিশিংতেই

0: ধর্মনগর তে কাঞ্চনপুর মহকুমানি ভারত তাই বৈদেশ আর বাংলাদেশ নি বিশিঙ্গ থাংলাই সুখাইতানি কিসাস মানা বক্সিং জাখা আবারও সাজাক্কা সানজানি দামদক নিশিমি ফুঙাই দামদক জরা বারা মিটানি বিশিংতেই আমচাইনি কেব থাংলাই সুখাই মাংলা তাই অবঙ্খা নৈশাই নিচিথাম ইংরেজি বিশিনি কেরং রায়দা সারা দকচিথাম অবনি বিশিঙ্গ কেরং খাওয়াই রেখা তাই অকেরং খাজাক তঙ্গন ইজুন তালজরা তাই যে কেরং রায়দা তুই গসি ওই নাহারিয়া বরং কেরং রায়দানি বিশিং তৈন মাজরা বেরজাগান আশেক জরা যেন খালাইখা কক থমর তাবো খালায় সেবগ বরক তলাংমানি কক
1: কানি পোস্টনি বাকি অনলাইন তৈ কয়মুং বলাই সুবংনানি বাকি কবক জাখা আজকথানি মুমুংখা ফরেস্টার তাই ফরেস্ট গার্ড ফরেস্টার আজকথানি বাকি আজকথা বেগুলি দঙ্গ তাই সারা চার এবার একশো চারটা আপনি বিশিং এস্টে রঙের বাকি খাতিজাক দঙ্গ কাই ব্রি চি ব্রি আরও কাইসা হাবাই আকার যাক বড় রঙের বাকি তাই কাইচি বা বড়ি রঙের বাকি খাতিজাক দঙ্গ এসি রঙের বাকি হিঙ্গাই দঙ্গ বেবাগে নিচিসা আপনি বিশিং কাইসিনি বড়ি রঙের বাকি খাতিজাক আন্টিজাব দঙ্গ বেগুলোই থামচি চুকু কাইসা হাঙ্কা হাবাই আকার যাক রঙের বাকি কাইচি থাম বড়ি রঙের বাকি খাতিজাক ফরেস্ট গার্ড আচকথানি বাকি হিঙ্কাই বেগুলোই আচকথাই দঙ্গ কাইসারা দকচিসনি এবা ওয়ান সিক্সটি সেভেন আরবনি বিশিং এসটি রঙের বাকি খাদিজাক না হাঙ্কাই কাই দকচি দক আবনি বিশিং কাইসা হাঙ্কা হাবাই আকার যাক রঙের বাকি খাতিজাক কাইনই চিনই গাই বড়ি রঙের বাকি খাতিজাক এসি রঙনি বাকি হিঙ্কাই বেগুলোই দঙ্গ নৈচিসা কাইসিনি হিঙ্কাই বড়ি রঙের বাকি খাতিজাক আন্ডিজাব বেবাগি দঙ্গ চারচি আপনি বিশং কাইসা হাবাই আকার যাক রঙের বাকি নৈচিসনি বড়ি রঙের বাকি খাতিজাক কাহামকাই সাইমানি বাকি নাই এইচ টি টি পি এস কলন স্ল্যাশ ফরেস্ট রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অ ওয়েবসাইট নাইমানো কইলাই সপনানি পাই থাক সালংখা অ মে তালনি সালসানি সিমি চেংমানি অব মে তালনি থামচিসা শালজরা টঙ্গানো আমজক মুংনি শালরক তে নাংকুকমানি কক রক উল সাকলাই জাগান হানি সাজাখা
0: আনি আগত কাইসা অবহন কাকাই ত্রিপুরা হাস্তিনি হাইকোর্ট হাইকোর্ট নি বিশিংতে কক থুম সাকলাই জাখা পোস্ট নিমংকাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর বেকুলি তঙ্গ এসটি রংনি বাকি কাই নেই ইউআর রকনি বাকি কাই নেই তাই এসসি রংনি বাকি কাইসা রেগুলার পেস কেলেং নাই ব্যান টু নরগই 5700 নিসিমি 24000 লগেও একবার আর জাগান 4200 লেভেল 10 পে মেট্রিক্স 2018 রগই মাস্টার্স ডিগ্রি খালাইজাক নানাংনাই গসিজাক ইউনিভার্সিটি নি তাই ত্রিপুরা হাস্তিনি কক মুং সাইমানজাক নানাংনাই তাই ইংলিশ কক সাইমান নাই নাংনাই তাই কম্পিউটার র এক্সপিরিয়েন্স টকনা নাংনাই ফি রেনা নাংনাই ইউআর রক হিঙ্গাকাই 600 এসসি এসটি রকনি বাকি হিঙ্গাকাই 300 অনলাইন তে অ্যাপ্লিকেশন খালাইনে নাংনাই উমরনা নাংনাই বিশি ব্রিচি তাই রিলেক্সেবল রনাচাকনাই 5 ইয়ার্স লাস্ট ডেট এবার পাইথাক শাল হিঙ্গাকাই শালচিথাম শালমারি জুন তালনি নিশাই নিজিত ইংরেজি বিশি আশেক জরা সেবক বরক তলাংমানি কক্ষণা বাইকা তাবো খালায় না রচামুখ।

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল কক্সবাজারের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ংনি খরাং। আকাশবাণী বিলোনিয়া, এখন অনুষ্ঠান পরিচিতি।

শ্রোতা বন্ধুরা, সকাল 7টায় শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান। আজ সকালে 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে রিলে করে শোনানো হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45 শিল্পী নন্দিতা দে সরকার, মাফ করবেন মন্দিরা দে সরকার। আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি করবেন পিএম শ্রী জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রিক্সিতা দেবনাথ। এ অনুষ্ঠানের পরেই দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম। 8:30 শিশুমেলা অনুষ্ঠান শুনবেন। এরপরেই সকাল 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্ধনের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন। সকাল 10:30 পুরাতনী অনুষ্ঠানে শুনবেন পুরাতনী গান শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। বেলা 1টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও শুনবেন FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। 2টায় দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 শুনবেন দ্বিজেন্দ্র গীতি ধনধান্যে পুষ্পিভরা অনুষ্ঠানে। 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা অনুষ্ঠান। বেলা 3টায় দিল্লি কেন্দ্রের সংবাদ বুলেটিন। 3:05 বিদ্যভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। সন্ধে 5টায় এবং 5:05

পাঁচটা বেজে 45 মিনিটে লোকসঙ্গীত, সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, 6টা বেজে 30 মিনিটে খেতে খামারে অনুষ্ঠান, 7টায় অনুষ্ঠান সূচি, 7টা বেজে 5 মিনিটে সারগাম অনুষ্ঠানে শুনবেন গিটার বাদন শিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভাট, 7টা বেজে 35, 7টা বেজে 45 এবং 7টা বেজে 55 মিনিটে যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8টা বেজে 5 মিনিটে লাইভ অনুষ্ঠান মনের মতো গান শুনবেন, 9টায় 5 মিশালি শুনবেন, 9টা বেজে 30 মিনিটে কবিতা আকাশ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষ, রাত 10টায় হারানো দিনের গান শুনবেন, 10টা বেজে 30 মিনিটে অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আজকের অধিবেশন। আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি জানলেন আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আর সকাল মানেই জীবনের নূতন করে একটি সূচনা বলা যায়। এই সূচনা আমরা চাই প্রত্যেকেই যেন ভালো হয়, এবং যা কিছু অপ্রাপ্তি রয়েছে, যা কিছু অপূর্ণতা রয়েছে, সমস্ত কিছু যেন পূর্ণ হয়। আমাদের স্বপ্নের যে ভাবনা, আমাদের যে কল্পনা শক্তি, তাতে যেন আমরা সবাই উতরতে পারি, এই প্রত্যাশা তো নিশ্চয়ই থাকবে। আর আজকে যে যে কাজে বেরোবেন, সবার কাজ যেন সম্পন্ন হয়, সবাই যেন সফল হয়ে ফিরতে পারেন, এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। সঙ্গে আমি হরিপ্রসাদ। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতোই প্রথমেই অতীত ইতিহাসের পাতা। আজ 15 মে 2026, ফেলে আসা অতীতে 15 মে তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা, অনেক স্মৃতি বহুল ঘটনা রয়েছে। দেখে নেওয়া যাক আজকের 15 মে তারিখের অতীত ইতিহাস কী রয়েছে সে সম্পর্কে। 1625 সালের আজকের তারিখ, অস্ট্রিয়ায় 16 বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়। প্রথম বাষ্পচালিত জাহাজ বানানো হয়েছিল আজকের দিনেই 1776 সালে। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় 1818 সালের আজকের তারিখেই। 1951 সালের আজকের দিনে আত্মপ্রকাশ ঘটে দৈনিক সংবাদের। 1919 মিলে বাঙালি অবাঙালি দাঙ্গা হয়েছিল 1954 সালের আজকের তারিখে। সরকারি হিসেবে নিহত হয় 400 জন, বেসরকারি মতে 600 জন। আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু হয় 1988 সালের এই দিন থেকেই। আজকের এই 15 মে তারিখে যাঁদের জন্ম, কোরিয়ার রাজা সেজোত জন্মগ্রহণ করেন 1300

সালের আজকের দিনে রেনে গোপিল ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক জন্মগ্রহণ করেন 1608 সালের এই দিনেই। ম্যাক্সিমিলিয়ান হেল স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী 1720 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনেই জন্মগ্রহণ করেন ভারতের ধর্মীয় সংস্কারক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনক পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, জন্মগ্রহণ করেন 1817 সালের আজকের দিনেই। ভারতীয় বাঙালি লেখক এবং সাহিত্যিক শ্যামল কৃষ্ণ ঘোষ জন্মগ্রহণ করেন 1905 সালের আজকের দিনেই। মার্কিন অভিনেতা জোসেফ কটেন জন্মগ্রহণ করেন 1905 সালের আজকের দিনে। ভারতীয় মুক্তিযোদ্ধা সুখদেব থাপার 1907 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। চারু মজুমদার 1915 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1932 আজকের দিন জন্মগ্রহণ করেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন। বিখ্যাত ইংরেজ ক্রিকেটার টেড ডেক্সটার 1935 আজকের দিনেই জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মাধুরী দীক্ষিত 1967 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায় 1894 সালের এই দিনেই মৃত্যুবরণ করেন। 1936 আজকের দিনে আমরা হারিয়েছি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে, তিনি ছিলেন ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি, সুরকার কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক আব্দুল আহাদ মৃত্যুবরণ করেন 1994 সালের এই দিনেই। আজকের দিন প্রসঙ্গে জানলেন।

শ্রোতা বন্ধুরা, আজ 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। 1993 সালের 20শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনটিকে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়। জাতিসংঘ 1994 সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ ঘোষণা করেছিল। 1996 সাল থেকে দিবসটি পালন হয়ে আসছে। পরিবারের পারস্পরিক সম্পর্কগুলি এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, আর্থসামাজিক সমস্যাগুলি যাতে পরিবারগুলি কাটিয়ে উঠতে পারে, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র, পরিবারের কাজের সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যেই এই আন্তর্জাতিক পরিবার দিবস পালন করার উদ্দেশ্য। ছোট বড় সকল সদস্যের নিরাপদ এবং নিশ্চিত জায়গা হল পরিবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহমর্মিতা, ভালোবাসা, দৃঢ় বন্ধনের মাধ্যমে পরিবারে একজন মানুষ সমাজের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে। বিশ্বের প্রতিটি দেশ এবং সংস্কৃতিতে পরিবারের গুরুত্ব অপরিসীম। তাই আজকের দিনটি হোক পরিবারের সকল সদস্যের এক থাকার দিন, এবং অবশ্যই একে অন্যের বিপদে আপদে যেন আমরা প্রত্যেকেই এগোতে পারি, এই শপথ হোক সবার। 2026 সাল চলছে। এই সালের আন্তর্জাতিক পরিবার দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পরিবার বৈষম্য এবং শিশু কল্যাণ। এই প্রতিপাদ্যটি পরিবারের উপর ক্রমবর্ধমান বৈষম্যের প্রভাব এবং শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের উপর প্রভাবের উপর আলোকপাত করে।

শ্রোতা বন্ধুরা, আসলে সকাল সারাদিনের আয়না বলা যায়। কারণ সকাল যদি ভালো যায় তাহলে সারাদিন হয়তো নিশ্চয়ই ভালো যায়। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সারাদিনের

প্রস্তুতি সেরে নেওয়া। আর সে কারণেই হয়তো অনেক মনীষী, অনেক কবি, সাহিত্যিক, গল্পকার তারা তাঁদের সৃষ্টিতে সকালবেলার বিশেষ একটা স্থান দিয়ে থাকেন। আমরা শুনি আজকের সকালবেলার গান, রবি ঠাকুরের গান।

শ্রোতা বন্ধুরা, গানটি আমরা শুনলাম শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। ভারতের সম্প্রচার জগতের যদি কথা বলা হয়, তাহলে যে মাধ্যমটি প্রথমে নাম উঠে আসে সেটি হচ্ছে আকাশবাণী। বেতার সম্প্রচারের কথা বললেই আমাদের মনে এ নাম ভেসে ওঠে, কিন্তু আকাশবাণীর জন্মেরও বেশ কয়েক বছর আগে বেতার সম্প্রচারের যুগ শুরু হয়ে যায়। বেতার নিয়ে ভারতের সর্বপ্রথম সফলভাবে সম্প্রচার প্রদর্শনী করেছিলেন খ্যাতনামা বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু কলকাতা টাউন হলে সেই 1895 সালে। কিন্তু সেটা ছিল নেহাতি একটি পরীক্ষা নিরীক্ষা, কোনো নিয়ম

সীমিত সম্প্রচার নয়, সেটা ভারতে শুরু হয়েছিল এরও 27 বছর পরে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক রেডিও সম্প্রচারকারী, যা প্রসার ভারতীর অধীনে কাজ করে। 1936 সালে প্রতিষ্ঠিত এটি এখন 591টিরও বেশি কেন্দ্র এবং FM, মিডিয়াম ওয়েভ এবং শর্ট ওয়েভে দেশ বিদেশে জুড়ে শিক্ষা, সংবাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান, খেলাধুলা প্রভৃতির অনুষ্ঠান সম্প্রচার করে। সারা দেশে প্রায় 591টি স্টেশনের মাধ্যমে সম্প্রচারিত হয় এই সম্প্রচার। আকাশবাণী সংবাদ কলকাতা প্রতিদিন 16টি নিউজ বুলেটিন এবং 18টি সংবাদের শিরোনাম FM এবং প্রাইমারি চ্যানেলে সম্প্রচার করে। বর্তমানে আকাশবাণীর জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে মন কি বাত, স্থানীয় সংবাদ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, খেলাধুলো বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রভৃতি উল্লেখযোগ্য। আকাশবাণী মূলত দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্যের ভারসাম্যপূর্ণ প্রবাহ নিশ্চিত করতে কাজ করে, যা ভারতের প্রতিটি প্রান্তকে এক করে রেখেছে। বলা যায় ঐক্যের এক সুনিবিড় বন্ধনে সমগ্র দেশকে আকাশবাণী বন্ধনে আবদ্ধ করেছে।

শ্রোতা বন্ধুরা, আজ সকাল অনুষ্ঠানে এবারে আমরা জেনে নেব ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলির অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি ইত্যাদি সম্প্রদায়ের লোকেদের জন্য প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ যোজনা প্রসঙ্গে। প্রধানমন্ত্রীর নূতন 15 দফা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এই সম্প্রদায়গুলোর কল্যাণের জন্য। এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থসামাজিক নিশ্চয়তা প্রদান করা। প্রধানমন্ত্রী 15 দফা কর্মসূচির মূল দিক যা রয়েছে, শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এবং মেধা কাম আর্থিক বৃত্তি প্রদান, যা মাইনরিটি স্কিম পোর্টালে বিস্তারিত পাওয়া যায়, জাতীয় সংখ্যালঘু উন্নয়ন অর্থ নিগম NMDFC এর মাধ্যমে ঋণ সহায়তা এবং দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় দক্ষতা উন্নয়ন করা, অবকাঠামো উন্নয়নের জন্য PMJVK প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম এর অধীনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, হোস্টেল এবং পানীয় জলের সুবিধা নিশ্চিত করা হয়, আর্থ সামাজিক উন্নয়ন বা নিরাপত্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মতো সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমানভাবে নিশ্চিত করা। প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ যোজনার সুবিধা পেতে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের যে সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে myscheme.gov.in। myscheme.gov.in পোর্টালে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে এবারে কর্মখালী সম্পর্কে জেনে নেওয়া যাক। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় শেখার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাংকের ওয়েবসাইটে। শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে মোট 500টি শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য থেকে নিয়োগ করা হবে শিক্ষানবিশ। আবেদনের জন্য প্রার্থীর বয়স 20-28 বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তি দেখা যেতে পারে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে। হোম পেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখা যেতে পারে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে, পাশাপাশি আবেদনের মূল্য জমা দেওয়া প্রয়োজন। 19 মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড বেসিলে রয়েছে চাকরি সুযোগ। এই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার তরফে চুক্তির ভিত্তিতে দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেডে নিয়োগ করা হবে কর্মী। ম্যানেজার অথবা অ্যাডমিন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে 1 বছর। প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে 96,600 টাকা করে বেতন দেওয়া হতে পারে। আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তি দেখা যেতে পারে। আবেদনপত্র বা বিস্তারিত জানার জন্য ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যাওয়া যেতে পারে। ওয়েবসাইট www.basil.com। আবারও বলছি www.basil.com। কর্মখালী শুনলেন।

শ্রোতা বন্ধুরা, যেতে যেতে টুকরো খবরা খবর, প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশের অযোধ্যা, বারাণসী, গাজিয়াবাদ সহ প্রায় 30টি জেলা বিপর্যস্ত। ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝড়ের সাথে অতি ভারী বৃষ্টির জেরে গত 24 ঘণ্টায় মৃত্যু প্রায় 90 জনের মতো, আহত অর্ধশতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। বেরেলিতে এক ব্যক্তিকে ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো শিহরে ওঠার ঘটনাও লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে রাজ্য সরকার অর্থাৎ ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিস চলাকালীন সময়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীগণের মধ্যে 50% উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 50% কর্মচারী বাড়িতে থেকে তাদের অফিসের কাজ করবেন। একসঙ্গে জন্ম, তারপরে একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা আর পড়াশোনা। এবার উচ্চ মাধ্যমিকের ফলাফলেও যুগলবন্ধি বজায় রাখলেন দুই যমজ ভাই। শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভা এলাকার কাঞ্চনতলা JDJ ইনস্টিটিউশনের এই দুই ছাত্র, দুজনেরই বিজ্ঞান বিভাগের ছাত্র, উচ্চ মাধ্যমিকে তাদের প্রাপ্ত নম্বর হুবহু এক, দুজনেই পেয়েছেন 394। শ্রোতা বন্ধুরা, এই খবরটির মাধ্যমেই শেষ করছি আজকের আজকালে। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক এ প্রত্যাশায় ভালো থাকবেন। নমস্কার।

আজকালে শুনলেন আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক ব্রক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্না বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্না বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। শপথ শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা

0: তা উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ড জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স @20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেলে আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাঁদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোহী, মির্জাপুর।

ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায়
1: নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার গতকাল আরো এক দফা বৈঠক করেছে।
2: বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতব্যয়ী হতে বলেছেন, তার সঙ্গে সংকটের কোনো যোগসূত্র নেই। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত রাজ্যের ডাইং হার্নেস সহ মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিং এর মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। গতকাল আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2018 থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে 1,471 জন স্নাতকোত্তর শিক্ষক, 444 জন স্নাতক শিক্ষক, 88 জন স্পেশাল এডুকেটর, 115 জন লাইব্রেরিয়ান, 106 জন শারীরিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গতকাল স্নাতকোত্তর শিক্ষক পদে 865 জনকে অফার প্রদান করা হয়। গোমতী জেলার কাঁকড়াবন মেলাঘাট

মেলা স্কুল প্রাঙ্গণে গতকাল রাত থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক চরক মেলা ও গাজন উৎসব। তথ্য সংস্কৃতি দপ্তর কাকরাবন ব্লক গোমতী জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা উৎসবের সূচনা করে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায় বলেন, চরক মেলা ও গাজন অন্যতম প্রাচীন লোক ঐতিহ্য। এর মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষের এক মিলন মেলার অবকাশ তৈরি হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। দুদিন ব্যাপী উৎসবে রাজ্যের বিভিন্ন এলাকার নানান সাংস্কৃতিক দল অনুষ্ঠান পরিবেশন করে। আজ বিকেলে সেখানে ঐতিহ্যবাহী চরক গাছ ফোলানো হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি মাল্য বলেছেন, অপারেশন সিন্ধু সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। একুশ সেক্টর আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, সামরিক বাহিনী ও সাধারণ প্রশাসন বর্তমানে দেশ ও সাধারণ নাগরিকদের বিভিন্ন উদ্ভূত সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। সেমিনারে স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, পুলিশের মহানির্দেশক অনুরাগ, পদস্থ সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং, আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান চান্দেল, বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী জাতীয় নিরাপত্তা, নাগরিক সমাজ, সামরিক তথা সামরিক বাহিনীর সমন্বয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব কুড়ি বছরের ফুটবল জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলাতেও জয়লাভ করেছে। গতকাল রাজ্যদল 2-1 গোলে দিল্লিকে হারিয়ে দেয়। ফলে টানা দুই ম্যাচে রাজ্যদল জয় পেল। শেষ ম্যাচটি হবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর ঊনকোটি, ধলাই ও পাই জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার ব্যাপী ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিন সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 15.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মধ্যে শীর্ষক। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পড়িব বিপর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শালদকি বুলি হাবিয়াই নগ তিনি আবুধাবিও থাঙ্গানে অগেরাই মাজরা বকাজাক আরব আমিরাত নকবই নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তে ইতালি বেড়াইয়ানে বেড়াই মাজরা মন্ত্রীবক্রক আহাকতনি রাষ্ট্রবক্রক রব্বাই সকজাকাই নাইমতি মতি ককলাম সালাইনানি ককটঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নিয়া দিল্লি কাতাল সংসাজাক ব্রিক্স গৃহমন্ত্রী রকনি কক সালাইনগ মানজাক মেলি গৃহমন্ত্রী রব্বাই মালাইকা দিল্লি কাতাল সংসাজাক ব্রিক্স গৃহমন্ত্রী রকনি ককরাম সালাইমানি কাতার অ মালাইনি অংখা চেন্দেরিমানি কক নারকমাও গৃহমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা টংকসানকাই নাইমথাং হায়ুম গনাগৈ টাবুক জৌতনি নামুকমা অংগ্রী টঙ্গ ব সাকা সালকিটার মৈ অংকমা টংহাল খামিয়ান তুয়ে ককরাম সালাইনা নাংকুকমা তৈব স্রাই স্রাই অংখা ব ফানবক্সিনী ককনারকা অ হামিয়া টংহালগ যত বাই থামে বার জানই আসাগৈ থানসাকে কথাওই হামকাইনি বখাগ ককরাম সালাইমানি বসকাঙ্গৈকলামানি নামকাই মোজাং জয়শঙ্কর মানজাক ফাইনাই হাকতর রকনি ব্রিক্স তাকবেখ্রেব চুবা চৌদানানি ককরমাবাই হামবাই আফারকা ভারতনি চৌমারি কমিশন ত্রিপুরা নখবৈ কাইচিদক হাস্তেতেই কাইথাম কেন্দ্রবাই নাইকজাক আমচাই মিয়া বোটার মুমডেম স্নামফির মুম এবা এস আই আর নতেই সাকলাইখা এস আই আর নি উলথাম বেরেম অ বেরেম হাস্তে রকমখা ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হরিয়ানা ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা পাঞ্জাব সিকিম তেলেঙ্গানা তাই উত্তরাখণ্ড আবনকারিব দিল্লি চণ্ডীগড় তাই দাদরা নগর হাভেলি দমন তে দিউ কেন্দ্রময় নাইকজাক আমচাইরক অবেরেমো কলাইব চংবাড়ি কমিশন নিবাকাক্তি সাজাখা বোটার মুং রেমস নাম ফির মুং স্রাই স্রাই খ্লাইনান নাহারিন অ সাকথার মুং হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু শাখা অপারেশন সিন্দুর সেঙ্ক্রাকনি বাবয় ভারতনি ফান্ন ফুনুবি রেখা আসাম রাইফেলসনি নৈচিসা সেক্টরনি জেতনয় মিয়া আগরতলানি আলফা অডিটোরিয়াম লুকু হদাতেই নাইমথাং বাহিনী বিশিং কথা লাইমুং বাবাই নতুই সংসাজাক সেমিনার অকক্ন শাখা ব শাখা নাইমথাং বাহিনীতেই নাইকলফাং তাবুকনি জড়াও হাকতর তাই টঙ্ক সংরকু রকনি জুদা জুদা জঞ্জাল ইয়াকাকনাও নাংমানি বারজা ইয়াচাকৈ টঙ্গ মন্ত্রী অফ দা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাস্তে হাপাং নৈ সাই চিচার চিচুকু রাং বিশিনি সিমি তাবুক জোড়া হাস্তে ও দাই ইন হারনেস নকবি বেবাগৈ খড়ক নৈ সাই চুকুরা দক জি সেবুক লাংখা আবনকারী ব কন্ট্রাকচুয়াল তে আউটসোর্সিং বিশিংতে

0: parok nui chi nui sni chi cha no samong ni thai rekha miya agor kolani reng nok reng nai khungbai songsa jak pgt sebok ni ofar ya forma pandabo okokno shaka bo montri okra shaka nui sai chi char bisini simi tabuk jora madhyamik reng nai khungni bisinte kharok sha sai brira sni chi ba pgt reng nai brira brichi brijiti char chi char special educator kharok chi ba school library and te sharadok physical instructor shebok plan dakha chamung montri sushant choudhury shaka hastewo petrol diesel te chamung ni manai nang nishe khatijak tongo mia tangmo potoro kok matun nai rokni thumo okokno shaka bo bosaka hastewo petrol te diesel shalchi mani bagai khatijak tongo lukobak mongtai fiokza khati bebak mini boi shal sharadok chi chani bagai mairum khatijak tongo abono karibo chini গম মসুরি ডাল পিয়াজ আলু সব নাংমানিসের খাতিজাক তঙ্গ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফুরুংমুং মহা অভিযানে বখাগো মিয়া নিশিমি হাস্তেবো চেংজাখা বিজেপি নি মন্ডল বেরেমনি ফুরুংমুং শিবির আগরতলানি নাগেরজলা তাউন বরদোয়ালি মন্ডলবাই সংসাজাক অ ফুরুংমুং শিবির ন চেঙ্গে রেখা মন্ত্রী অপরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজনেস রিফর্মস ও হাকুতর বেনাগৈ পুইলা থাইমান খা ত্রিপুরা মিয়া তাংমুক কতর কখমা থুনাই রকনি থুম অকন সাকাশ নামখর বানিয়া তাংখা কিরণ দিতে বসাকা হাস্তে হাপাং হাস্তে নিজ নামখর বানিয়াতেই জুদা জুদা বানিয়ানো লাইতেসা খাইনাতে রাংবক শিনমুগ খা স্বতন্ত্রানো নাহারিস নামখর বানিয়া নাইকুং সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্বাগত পোর্টাল নি রায়দাক লাইতে লাইতেসা খাইনা ও জুদা জুদা নাংকুক মাস নামফির মুনি শেফ নাহারকা হাস্তে পুলিশ হতেইব খড়ক চুকুরা চিত কনস্টেবল প্লাজাগানা ও সেবুক প্লাঙ্গা সামনে বাগুই খড়ক তক আদংনি সিলেকশন কমিটি স্নাফির জাখা কমিটি নি চেয়ারম্যান চমজাখা টিএসআর পুইলা ব্যাটালিয়ান নি কমান্ড্যান্ট মিহির লাল দাস গুমতিহাঙ্কর কাকরাবন মেলাগর তিলা রং নখলাব মিয়া হরনিসিমি চেংজাখা নখা সালিনী হাতে বেরেমনি চড়ক বানি তে কাজংতের কখুম তাই ভুমু নাইকুম কাকরাবন ব্লক গুমতি জেলা পরিষদ নি কথাচাক চেতন ভাই সংসাচাক ও বাণিক ন চেঙ্গে রেখা গুমতি জেলা পরিষদ নি কাজ করা দেব দেব রায় তাবুক নো বাড়তি বাণী কখমা বস্তাং দামনি চি ব্রিয় হাস্তে নি ব্যবাক হাং করো ন নবার বাতে খাই মানো হনে হচাক মুঙ্গে খা নবার কি করে নাইকুম তিনি সানি তুমারি শাকাও থামছি থামতি গ্রিসালসিয়াস তে খামাবো নই চি ব্রি ডিগ্রি সালসিয়াস নি পানা তিনি তাঙ্গানা তিনি আচু খাবো খামানি তুমারি তামানি নই চি বা দশমিক সাত ডিগ্রি সালসিয়াস অগ্র পাই কখমা পরিমাণ তাবু চড়াতে অরণ পাইখা ও নি কখমা আওয়াইঙ্গানা হরনি দামছি তামই সতি ব্রিজি বাবো
1: আকাশ বাণী বিলোনিয়া।
2: আরে মার্কেট ট্রেন্ড দেখা? হ্যাঁ ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি। সরি সুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরম্যান্স কি বাত হো রহি হ্যায়?
3: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়। মতলব जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
4: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
1: आकाशवाणी बिलोनिया এখন শুনবেন গীতালি অনুষ্ঠানের রবীন্দ্র সঙ্গীত শিল্পী মন্দিরাদে সরকার।

0: थे। सरकार ने अग्रिम प्राधिकार योजना के अंतर्गत शुल्क मुक्त सोने के आयात की सीमा 100 किलोग्राम तय की। प्रवर्तन निदेशालय ने जबरन वसूली गिरोह चलाने के आरोप में कोलकाता पुलिस उपायुक्त शांतनु सिन्हा बिस्वास को गिरफ्तार किया। और वुशु में अपर्णा दहिया ने मकाऊ में सांडा विश्व कप में महिला वर्ग के 52 किलोग्राम वर्ग में स्वर्ण पदक जीता। इसके साथ ही समाचार प्रभात का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি। আবৃত্তি করছেন পিএম শ্রী জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রিক্সিতা দেবনাথ।
2: নমস্কার, আমার নাম রিক্সিতা দেবনাথ, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম সবাই আমি ছাত্র। লিখেছেন কবি সুনীল মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিক্ষায় তাহার সমান, ওই যেন ভাই মনো মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা ওই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, যাচ্ছি কালো হাসতে মেদুর মধুর কথা বলতে। ইঙ্গিত তার শিকায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহি উষ্ণতা পেলাম আমি শিক্ষা, আপন কাজের কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম্বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবাই আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এ পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। নমস্কার।
1: এতক্ষণ আজকের কবিতা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন পিএম শ্রী জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রিক্সিতা দেবনাথ। এখন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ দোলন চাঁপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনলেন। শিল্পী ছিলেন ফিরোজা বেগম। আকাশবাণী বিলোনিয়া।

এখন শুনবেন শিশু মেলা অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনায় সারদা ললিত কলা একাডেমির উদয়পুরের শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: নমস্কার ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ।
0: আজ আমরা উদয়পুর সারদা ললিত কলা একাডেমির ছোট্ট কচিকাচারা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক গল্প, গান, কবিতা। তো সবাই শুনবে তো?
1: হ্যাঁ।
0: তাহলে শোনো, আমরা এখন শুরু করছি আজকের অনুষ্ঠান, শিশু মেলা। প্রথমে আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে রিমসা সাহা।

খুব সুন্দর হয়েছে ছোট্ট বন্ধু, অনেক ধন্যবাদ। এখন একটা নজরুল গীত পরিবেশন করবে সঙ্গীতা মল্লিক।

খুব সুন্দর হয়েছে ছোট বন্ধু, অনেক ধন্যবাদ। এখন একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে তন্মিতা বিশ্বাস।

খুব ভালো লাগলো তোমার গানটা, ধন্যবাদ। এখন আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে স্নেহা দেবনাথ।

বাহ, ভারী সুন্দর হয়েছে গানটা, অনেক ধন্যবাদ তোমাকে। এখন একটি নজরুল গীতি পরিবেশন করবে পুনম বিশ্বাস।

ধন্যবাদ ছোট্ট বন্ধু, খুবই ভালো হয়েছে গানটা। এখন তবলা লহরা পরিবেশন করবে মণিব্রত দে, আর হারমোনিয়ামে আছেন অধীর দাস।

লহরটা শুনতে দারুণ লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখন একটি সমবেত সঙ্গীত পরিবেশন করবে

ধন্যবাদ সবাইকে। আজকে আমরা উদয়পুরের সারদা ললিত কলা একাডেমির ছোট বন্ধুরা এখানে অনুষ্ঠান শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।

এতক্ষণ শুনলেন ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান পরিবেশনে ছিলেন সারদা ললিতকলা একাডেমি উদয়পুরের শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানি অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রথম গানখানি নেওয়া হয়েছে রাজা হিন্দুস্তানি ছবি থেকে, গানের শিল্পী উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক। শুনুন তাহলে প্রথম গানটি, ছবির নাম রাজা হিন্দুস্তানি।

0: Joker.
1: শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন বাঘি টু ছবি থেকে গানের শিল্পী আতিফ আসলাম। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম বাঘি টু।

গানটি শুনলেন বাজিগার ছবি থেকে। গানের শিল্পী ছিলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান গানে গানে অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন ব্যান্ড বাজা বারাদ ছবি থেকে গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। শুনুন তাহলে এবারের গানটি।

0: গানটি শুনলেন। দিওয়ানা ছবি থেকে গানের শিল্পী ছিলেন কুমার শানু এবং সাদনা সারগম। শুনছেন হিন্দি ছায়াছবির গান গানে গানে অনুষ্ঠানে। আমরা ফিরে আসবো অনুষ্ঠানে একটি বিজ্ঞাপনের পর।
1: আরে মার্কেট ট্রেন্ড দেখা?
2: হ্যাঁ
1: ক্যা, নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি।
2: সরি,
1: সুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরমেন্স কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নাহি
1: হ্যায়। মতলব?
2: জব বাত হো মিউচুয়াল ফান্ডস কি তো মে বেমতলব কি বাতো কো মিউট করতা হুঁ অর লং টার্ম গোলস পর ফোকাস রাখতা হুঁ। মিউচুয়াল ফান্ডস সহি হ্যায়।
3: মিউচুয়াল ফান্ড নিবেশ বাজার জোখিমো কে অধীন হ্যায়। যোজনা সে জুড়ে সভি দস্তাবেজো কো ধ্যান সে পড়ে।
1: আরে মার্কেট ট্রেন্ড দেখা? হ্যাঁ ক্যা, নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি।
2: সরি,
1: সুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরমেন্স কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নাহি
1: হ্যায়। মতলব?
2: জব বাত হো মিউচুয়াল ফান্ডস কি তো মে বেমতলব কি বাতো কো মিউট করতা হুঁ অর লং টার্ম গোলস পর ফোকাস রাখতা হুঁ। মিউচুয়াল ফান্ডস সহি হ্যায়।
3: মিউচুয়াল ফান্ড নিবেশ বাজার জোখিমো কে অধীন হ্যায়। যোজনা সে জুড়ে সভি দস্তাবেজো কো ধ্যান সে পড়ে।

শ্রোতা বন্ধুরা, বিজ্ঞাপন পেরিয়ে আবারও গানে গানে অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন গেম ছবি থেকে, গানের শিল্পী কে কে এবং অদিতি সিং। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম গেম, শিল্পী কে কে এবং অদিতি সিং।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন। পরমাণু ছবি থেকে গানের শিল্পী ছিলেন অরিজিৎ সিং। গানে গানে অনুষ্ঠান শুনছেন। এবারের গানটি শুনবেন হেট স্টোরি 3 ছবি থেকে গানের শিল্পী মিট ব্রোস এবং নেহা কাকর। শুনুন তাহলে এবারের গানটি।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন মে হুনা ছবি থেকে গানের শিল্পী অভিজিৎ এবং শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের সবশেষ প্রান্তে। শেষ গানটি শুনবেন নেহলে পে দেহলা ছবি থেকে, গানের শিল্পী জুবিন গর্গ। শুনুন তাহলে সবশেষ গানটি।

এতক্ষণ শুনলেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ দেশবন্ধনের অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পুরাতনী অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন পুরাতনী গান শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

almost all life. Together for almost all life.

এতক্ষণ পুরাতনী অনুষ্ঠানে শুনলেন পুরাতনী গান। শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে, আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: FM ujento khanai tongna ikhani taku kate buk suno hain hai lansogu bela bela kan ham bai ozora norok FM ujento na khanai tongman bagai wal norok saimana alarm karang panda ngange to oma hainu khorosa alarm karno tuwi bheu ungthung bo sinai ungni manum bo rasap nai ungni manum bo tam nai musup nai aba poder for the song bai bela kanu karang ni sinjangai sin hasyo chini boror ni bisingo omahi kana sing hati burung burung no khorsel khorsan no besang tuwi bheu well omong kha alarm karang panda fm ujen to hain hai alarm sob jotono no ang tini phai sok pai ke yang chompok nagar phaising phai sok pai yoro kaisa kamni belfang ni ne oro ang sok pai ke hatai mura ozaga belai nai to tok oro nai khang ke to tam ni sana asike tong to tok tabuni o morong ke to no war si bui belai khno khale tong tuwi bheu au bufang blai katal katal rotani bhaimani jora tabu toksa tomile pumani jora basak se jora tabu nai to ya bhani mano phalgun ta lai thanga kumkila pumani jora apan kumkila ro su kumak khna hru tumchu asika tong to tok tini ang belfang kamyo ang khorksa bukhuk ni khorona norona khna rona belai khna sin mung manjak rasam karan khni ne nai ne lena khnai ne lena mo be kok sai ne lena bini lai buma bahai boptai bini langman kot maro boptai sentini sai manana ang faga bini ro nok du khung belai hafung kamang kamang faiso ga ro bukang fulena ni ni sinu mudanan bagi ko lam sogo elam karan khando
1: bai takuk tai ko bukuk songna tini
0: bukuk ngi ni mung khatam kha
1: ani bubung ke punno rupini para ningu mungke belfang
0: kana angke ang tini belfang kamio faiso paja ka buku ka puna rupini bini nogang faiso paja ka boi tini ang tabo ra asuk laja kisa kok salena no bar sip yang belai kana tong to ka bini awar ka bang ma nang ra sap ka bu to sang kana lanya yang pulya ni ni sak sang ni sinu mung ma lanya umur ro busang kana ni ni buku
1: umur le 40 ni la la yang ka 50 ro dang ma sai ma ya ko tau ti mo to asu nong na
0: aw kobi kok oma hinu isa boro gumor laja ga gini joran boro ghinga ma hengui thangu ji umor dusa ki jora sai ma ya aprox oma hereng thangu kokri sang khana lai ne bin khorang khorang bainor kisa misa aide da khai ma nai de bin umor busa asana musu sarai ro khorok busa khani ni
1: katham ani bari mang na sara kre ta
0: bari mang khorok tam bari kada kai bikha
1: kai bikha
0: kai bikha tabu nok nok ngo khorok busa tong ro nang bai tong tong
1: boto ma no ani bari okara gana ro tong busu katham tongo loge angke ang alkano sa ho gana tong phan no sai sung
0: nok thai ari to belai ke nai thong nok thong bhai nok ne ang tui rok bhai ke nang nor ro tui rok gana gi ni rok ang to
1: gan borte age ke bu ha cha no o haru mo tong ha du ka phro khai mu ra wa je tui man to gya tau ki sa sapre rok sok pa kya aro no kro kro gya na nang lai tong ja ja ta সময় মালগো সময় মাল গিয়া টাইম মতে টাইম রজাং নাই রবা আহে ডক্টর
0: কোন আসাই সঙ্গে খরক বসে
1: আনি আসাই সঙ্গে আটজন কাউ
0: বাসক বাঙ্গো
1: আনি আহানো যে খরক সাতঙ্গ জঙ্গলে কনি নতাই খে চারার ছয় ছয়জন
0: অনর নত বেলাই হাকসাল হাই তাবু লামা যে ন্যাশনাল হাইওয়ে তো মানে অমনসে বেলাই হাকসাল নর হাতি রগ বড় খাই বড় রগ সা হাতি রগ
1: tung asai shini mana chrai phangine no chopong no ro hati chau tai kun jaga chai
0: je
1: ma ba chrai nya wa chou chu chrai nya wa phayo
0: je nang mani
1: ma je nang mani ma ni ro sang ro ma ha ta
0: ke ni ni lo bi song ke ta bu tong
1: ani ro ge song ke thikha mane 10 12 bosho mi bisi rong khana ang hisab na ra jag dia
0: bo bisi rong ni sim ning ra sam nan chang khana
1: ang dasa ma kai age chrai phangine no ani babu gan kreng babu ni bazna ro tam la yo rusap la yo sereng la yo ani da da okra kni tongo angke teksha brong yakle karak ba tam la yo harmony tongo mane joto siranda chomprim tam ui ano ke musaro boro khe ai rusap la yo kham tam la yo am trung lai ta sereng ma ke babu ni nang sereng go
0: abo bo bisi ro gnan sereng na jang man
1: chrai phang ji no ang sere sereng da tang ke ba পাশাতুরশন নকাই রূপিণী নি কাইশা কমটি তো রূপিণী সবাহ নি নাই সাধু পারব আপ্র আন কিসা খরং কাহাম তে ফাঙি নগনি আনি এরকানি গো মামা সংর বর ফাইদি আরো রজাব ফাইদি হিনে কিসা ফাইরে রনি হিনে মানে জাদুনি তা রূপিণী জাদুনি আপ্র মারচাব মানে সে মিশে প্রাইস রাই জাতি হিসাবে
0: চড়াই আফরু
1: চড়াই বেশি চড়াই আকো গাই গাই যাখা আফরু ন পাশা তু লগো
0: হ্যাং তাই কেসে কক আসমে মুসুমান নিন বো বিসি রং নি সিমি নিন মুং ন পিছারি মান কানি মুং সিনু মুং মান কানং ফাদার ন দাংসা স্টেজ ও থং পারফর্ম খাইকা রেডিও টিভি রগো মাই পারফর্ম খাইকা বো বিসি রং নি সিমা আবু কি চেংকা
1: কে ও আকাশ পানি ও কে আং 91 নি সিমি জুগা জুগ রেখাতা ও চিনি সার নরেন্দ্র চন্দ্র টংমানি আপ্র ডাইরেক্টর টংফ্র আন অডিশন রে নাহনি আনি আয়ং সংর চিরান্দা চম্প্রম তুই নাই থ আর ও থাঙ্গাই আগে তা মোটাই যাই থাঙ্গা ও মামা তরণী মোহন রূপিনী নরক সিনকানা অফিসার খাইও বাগে চিনি রূপিনী রও বেলাই ন তলা গ্রাক বা জাতি বেলাই বই বই সিনি যা গিয়া খরং লোক গরে চিনি রচামু জাদুরনি কিসা পিসাই কালাঙ্গন আং তংসা নি বতুই ফেলে মানি তাকো
0: আং নন সঙ্গন পুইলি আর সাপমানি আর সামু নং পুইলিয়ান আফ্রু রসামানি নিনি লাংম আবু বাই নং কিসা মিসা সিনু মান কা আবু তাবু ফন পয়ে তো আমা হে বড় সামু
1: আবু কে মু সামু বরিকা দুলদ সন অং কে আর সামু তো কবাং মান রসাব খা বাই মালে তাবো রূপনী গাইসার দপা নি হই হদানি হিনি গাইসার সামু তংলো তাও সুখে খানার মন খানার না গাইতো
0: বেলে বেলে খান হামবাই নরক এলম করেন পান্ডান খানাই তোমান বগে কিসিসা বিনি করোনা সংখানাই নেলিয়ান বিনি মুসুম তুই তাংসা কিসিসা রসাম খানালাইন আং বুকো পূর্ণ রূপিন ন কইনাই কিংকে তাংসা জে নিন মুসুম তুই বেলাই নং হামজাবো আবা হাই তাংসা সং রসাবি খানার
1: আচ্ছা হামবাই কোক নি গাইসা আঙ্গে জর্মনি আবুন তিন রসাবানা

0: সিগলাই সিট নুন খানো কিসা খবি মান বলে বল খানো বতং ধরি মানো তাহলে সিগলাই সিগলি দাবুন নিজর তাবু কিসা মডার্ন আপনি যুগ আধুনিক সিমি গিয়া জাদুনি বা অভাই নরনে ওর সামনে বিসিন তুই তাবু তং ধরি মাংগো তাবু নি কতাল কুক সিজাক নং রসাই বিয়া কো আওয়াই খায়ো কো পীর জায়গা গো আমা হেরসং তাংসা খানারে জামা না তাবু
1: চংজাক তোলে তোমো বা কাহাম কই বতাং সুপুং ইয়ো গো খাইয়া খুনি বাগে
0: খানার খানার গাড়ি তো কিছু খানার আবো কতাল কুক

জানি চাচুরা জরাই মনে অপূর্ব থুয়ানি জরা মনে রায় থুইছি মাছা তের রে রে রে রে রে রে রে রে ধুদি মনে রে থুইছি মাছা তের

Sunny shine, you're a

Tabuk tu jorah.

Ну,

그래 아싸워이 아싸워이 나싱의 똥오 능바파리야 띠니

जोरा चिन जादुरी खरंग पांडव खना तो प्रचार मंगसन खना लगिया और ताको विश्वनाथे अबुकुक संजीतानी खरंग बाकी खना तो प्रचार मंग सरसा पॉइंट ऑफ मेगा हर साइड पे मंगचें तो आओ हंके सावे तो मनी नरक बाई प्रोग्राम जिन नोक नुकुं তিনি হায়ুং নুখুং শাল এবার ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে ও শাল পালাই যাব বেলায় কেন চিনি নক নুখুং গো হামসা পু টঙ্গানি নাম দে চিনি পান্ডা তো তাবো গজরাও জাদুনি করা চিন জাদু আফ্রো নহন যে পুরো চিন চিনি খানি বড় এবার চিনি হামসাক মানি বড় হ্যাঁ কই নক নুখুঙ্গ হামচাক মং টংনানি বেলায় কেন না খুব যে নুখুঙ্গ খরকসাতে খরকসা বাই হামজাক মং অসর যাক হামজাক মং চাল যাক আর নুখুঙ্গি বড় রক হামজাক মং তবু বুইনি থানিব আপ্র রকন বড় রক লামা খালিয়া এবার দেরামানি লামানো হন সিরিকে আঙ তামনি হিংকে নক নুখুঙ্গ বসা বুতই রকন হামজাকানি জরা রানি বেলা কেন না তে বসা বুতই হিংজাকাই রক বুমা বুফানো জরা রানি বেলা কেন না যেন চেরাই ফুরু বুমা বুফানি হামজাকমা রুতুকমানি হাইন নুখুঙ্গি অকরা চাকরা হানজাকাই রক বুমা বুফা হানজাকাই রক উমর চাকরা অঙ্গে থাকাকে বসা বুতই রক নি হামসাক মা রুতুক নাইতুক মু রুতুক মায়া রুতুক কিসিসা মায়া কিসিসা খুব গুতই কিসিসা জরা তমু ন জরা মানিয়া হাঁকাই খা খাম খা হামিয়াম খা দর আবো হুন্দাইন আবো যত বড় মিলাম অঙ্গু যেন গোবাং মা জেরাই রক হামিয়া লামাও থাকমানি উগ্লব হমব গাইসা জিনি ফেরমুং এবার রিজন হনিমানো নক নি অকরা চাকরা রকমে হামসাক মুং গাহাম গাই মানিয়া হামসাক মুং তে জরা গাহাম গাই মানিয়া জেন নক নুকুংনি যত বড় রক পাইন বখা সরাই সরাই কে কক সানাইয়া বখাও কক হুইয়া ওই বেবাক যে কক তোমানি ন শুক্রবই সালাই নাম কাহাম খানিয়া সালাই নাম যে শাসা মুখলাইন নিসকা সুনলাইন নাম কক পিতি নাহানানি নাম নক নকনি থান চাকাই খরকসা চলা তে খরকসা বলি কে বাবা সকাং বাড়িয়া বিশা বিশিং সকাং রক লুক লাইয়ে খা ফুল লাইয়ে খাও খরক নাই থিয়া সাক লগিনি থাংলাই হিনে নুকুম কাতাল খাও নুকুম কাতাল জেপুরু খাও আফুরু বাবাইনি নিবখা নন কাতাল নুকুম কাতাল আলক মান খরকসা বরই তে খরকসা বুমা বুফা মানো খরকসা চেলাব তে খরকসা বুমা বুফা মানো যেন খরক নেই নন লাম সবই খরক নেই নন বাক্সা খাইয়ে বরং রানাব খরক নেই নন বাক্সা খাইয়ে হামজাক মন রানাব হাইকে আর নুখুম কাতাম খানাই রকমি নুখুম নাই থ যেন বড় রক বুফুরো খা মিথিগে খা হামিয়াংবা যে

Afro no.

হচ্ছে মাই জানানি খরবসা বড় কই জানানি জরা কিশানে না ভাইয়া তুই নগম ভাগ্যের গায়ে ইয়ার সময় তুই তো কমই মাই জানানি ভাইয়া সতীচি না ভাই মাই জানানি ভাইয়া আর সতীচি ওখানো পাল বাক্সা খাইয়ে নগ্ন কমে যত বড় পায় পাল বাক্সা খাইয়ে মাই জানানি জরা করে হেঁটে আর জরা রকম চিং মারো তো নাই আর জরা রকম চিং মাস নাম নাই হাই কেসে নুকুম কুম সাউন ন নাই থকে চিং তালানি মানে হ্যাঁ না ইনকে ফাইদি ও জরা ওহাই নাই রে চাপ মুং চিং খানা লাই নাই খানা তো তবু চাপ মুং জরা পি পাকে খানাই তুমি লগি তুমি সারা সা পয়েন্ট অফ মেগা হার্টস এফএম পর্যন্ত

এ দেখুন শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্তীর। আকাশবাণী বিলুনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নিট ইউজির বাতিল পরীক্ষা 21 জুন ফের নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে যুদ্ধ কি পরিস্থিতি কা প্রভাব আজ পুরে বিশ্ব পর দেখাই দে রহা। ভারত নে হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়ালগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়। হরমুজ কো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা ইয়ে হামারি সবসে বড়ি প্রাথমিকতা হ্যায়। ইস ভিশন মে আন্তরাষ্ট্রীয় কানুনো কা পালন আবশ্যক হ্যায়। ভারত হর পরিস্থিতি মে यूएन के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও মত বিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে আব্বাস আরাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুট্টাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
3: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কোম্পানি হো, স্টার্টআপ হো, एमएसएमई हो, हर कोई राष्ट्र रक्षा के इस महायज्ञ में अपनी आहुति दे रहा है। यह जो पब्लिक प्राइवेट पार्टनरशिप का मॉडल हमने अपनाया है, उसने डिफेंस मैन्युफैक्चरिंग को एक क्लोज इन्वायरमेंट से निकालकर जन आंदोलन बना दिया है। और यह बड़ी खुशी की बात है कि इस जन आंदोलन का प्रत्यक्ष रूप हमें आंध्र प्रदेश में देखने को मिल रहा है।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট ইউজি 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBIকে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
4: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है ओएमआर शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारी विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते एनटीए ने त्वरित एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाएं। 2 से शुरू होगा, 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
0: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেললাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন এফএলএস শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
5: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভন দেব চট্টোপাধ্যায়, বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভিডি সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথ চলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তীর।

Shalang Manikop. Nim Shalang Manikop.

3.2 MHz FM 모집동 전화와 하나도 불자 공증 나라의 동무 자들이 걸어 관도 이렇게서 샤라의 동무니 하인이도 하용 공공상 그러니까 노 공이 함사고 그러다 그러고 대여죠 이샤미샤 샤의 동무니 아증 노 공 그리게 지니 망하지 무사고 그래 아증 거럭샤 대 거럭샤 증 노 공 그땅 가만히 그만만한 노무 동 에바 아보 지니 라이드 보고 말로 지니 সুরকনি এসা রাইডার হ্যাঁ দেবা চেন লোক লুকুং নি বড় লোক পাই না চেন তুই আসা তঙ্গানি না চেন হামিয়া চাইয়া আংখে বচেন কইলা লোক লুকুনি বড় লোক না শাহর হ্যাঁ দেবা শাসন পানা উঙ্গি তংতুন এবার বড় করে নাইনে করে ফানা গান গেছে লোক লুকুনি বড় লোক না মা শাহ মা শাহর ভাইকে দিয়ে হ্যাঁ কাবা গানা ওচেন রুতুকু চেন যে সব বড় লোক পানো আংকে সাক হামিয়ার Hano, Unka Kaibo, Zen, Nok Nokumi, Sakam Noko, Gazen, Nok Nokumi, Borono, Nok Nokumi, Naiko Nanago, Nainanago, Abotini, Besa, Clyde Hebo, Honeymano, Hayadaba, Honeybagin Hutzen, Nok Nokungo, Koroksha, the Koroksha by Joradinani, Melakano, Nako, Unkang Tashingo Shaka, Zen, Gerani Similutin, Shinri Payo, they, অকরা চাকরা রকম কক সানানি হিন্দি অকরা চাকরা রকম কক সানানি বাইকে সানানি না আবুচন চেয়ারানি সিমিন সিরঙে ফাই আবুচন বুমা বুফানি থানি নচুন মানো কনি মানো হাইনি বাকি ন যে বুমা বুফা হানসাগাই রক নক নকুন নাই করে কাহাম কে তলাঙ্গানি গাকেচন চেয়ারানি সিমিন বরকনি বসকাঙ্গ কাহাম পুনুকুন এবাচন বরম খরকসাতে খরকসাবাই রনানি নাগো আব হাইন রমদি চেরাই রকন গাহাম ফুরঙ্গানি সিমি হিনই তা ফুলুক দি সই সই নচুন বরং রান হাইকেসে চেলাং থুন বুড়ে থুন চুন খরক সাথে খরক সাবাই বরম রেখা বরম রেখাই খেন চুন নক নক নাই থাকে মানো রমদি গবাং মা বড় রকন তাপ খাক মুক জাগো মশাপতি রকন চেলা বুড়ে নি খাক মু চুন গবাং মনে চুন চেলা রকন ব চুন গাহাম ফুরঙ্গ গচুন তুই দুলা নাগো যেদিকে বাইকে ব্রে রকম বরং রায় তে ব্রে হিনজাকাই রকম বচুন ফুরঙ্গানি নাগো তে চুন বাকসা খাই ফুরঙ্গা নাগো নাইমানি যত্ন নাইও আবার হাইকে নচুন তুই দুলা নাগো ফুরঙ্গি দিশানা নাগো চুন তমুনো চেলা ব্রে খাকা হাঁকাই রন্দে চুন মুইতো মানারক থাই যে চেলা হিনজাকাইনি নগব ব্রে ন নুকুং কাতাল খাওয়াই ফাইও ব্রে হিনজাকানি নগ চলা নুকুং খাওয়াই যেন নাইকনা নাগো হ্যাঁ রমদি খরকসা সাজুক খরকসা হামজুকনি বেড় সানান থাকাঙ্কাই নক নুকুংনি কখন সানা থাকাঙ্কাই খরকসা হামজুক যে খ্লাই দঙ্গ ব সালচা সাজুক দংমানি হ্যাঁ যে খ্লাই তাই ব সাজুক গুই খ্লাইও আর খ্লাই থাই ন ব হামজুকি ব খাই হ্যাঁ দেবা যেন নগ ব যতন ন যেন নগনি সামু হুমুং র খাইনা নাগো যেন ফরঙ্গি তুমি ফাইমানি নুগুই দো তে ফরঙ্গানো ব নাগো বেহাবা যেন চেলা রকন ব ফরঙ্গানি নাগো হ্যাঁ দেবা চেলা রক ব রঙানি নাগো তামনি হিমকে দাবুকনি অ জরাঙ্কা বেলাই নখাশি জাক মল এবার দাবুকনি অ জরা ও সিকাংনি জরা বাই সেলাই জাকা হেলাইকা হাইনি বাকে তমুন হরক নেই সামুন বাকে খাইকাঙ্কে হরক নেই সামু রকন বুঝি লাই খাইকাঙ্কে আ খরক নেই নখুং নাই থাকে দঙ্গ হ্যাঁ দেবা আবাই কেন বুঝি লাইনি নাগো আর খাইনি নাগো

আকাশবাণী বিলুনিয়া, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জি ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘরেতে এখন সময় দুপুর 2:15 হয়ে 40 সেকেন্ড। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন দ্বিজেন্দ্র গীতি। ধনধান্য পুষ্প ভরা এই অনুষ্ঠানে শুনুন দ্বিজেন্দ্র গীতি।

সবশেষ গানটি শুনলেন শিল্পী মান্নাদের কণ্ঠে। এতক্ষণ শুনলেন ধনধান্য পুষ্প ভরা এই অনুষ্ঠানে দ্বিজেন্দ্র গীতি। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন সুরমালিকা অনুষ্ঠানে বাংলা গান। আজকের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

শুনছেন সুরমালিকা অনুষ্ঠানে বাংলা গান। আজকের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: নমস্কার, আমি রতন চক্রবর্তী, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। দক্ষিণ ত্রিপুরা জেলার শাবরুম মহকুমার মনুবাজারে 1963 সালের 28শে সেপ্টেম্বর এক হতদরিদ্র পরিবারে আমার জন্ম। বাবা ছিলেন পেশায় একজন সামান্য দর্জি। 7 ভাই বোনের মধ্যে আমি ছিলাম পঞ্চম। অভাব অনাহার অর্ধাহার ছিল পরিবারের নিত্য সঙ্গী। ভাই বোনদের মধ্যে কেউ অষ্টম শ্রেণীর সীমানা অতিক্রম করতে পারেনি, কিন্তু আমার ছিল লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ। কঠোর দারিদ্র ও অভাবের সঙ্গে লড়াই করে 1984 সালে বিলোনিয়া কলেজ থেকে বিএ পাশ করলাম। 1990 সালে অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরি পেলাম। প্রথমেই বলেছি লেখাপড়ার প্রতি আমার প্রবল আগ্রহের কথা। শিক্ষকতার পাশাপাশি ইতিহাসে এমএ ডিগ্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। 1992 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসাবে ইতিহাস বিষয়ে এমএ পাশ করি। এরপর 1995 সালে বাংলা বিষয়ে এমএ পাশ করলাম। 1999 সালে ডিস্টেন্স এডুকেশনে বিএড ডিগ্রি লাভ করলাম। তারই ফলশ্রুতিতে ত্রিপুরায় প্রথম 2002 সালে টিপিএসসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ইন্টারভিউ দিয়ে ওই বছরই প্রধান শিক্ষক পদে নিযুক্তি পেলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে সরাসরি গ্রুপ এ গ্যাজেটের অফিসার। সেই থেকে এক নাগাড়ে 22 বছর যথেষ্ট দক্ষতা ও সুনামের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে 2023 সালের 30শে সেপ্টেম্বর আমি অবসর গ্রহণ করি। যে মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, সেই মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আমি কর্মজীবনের ইতি টেনেছি। এ পরম সৌভাগ্য সকলের জীবনে হয় না। কবি সাহিত্যিক হিসাবে আমার তেমন পরিচিতি না থাকলেও আমি গল্প, কবিতা, নাটক ইত্যাদি লিখতে ভালোবাসি। অবসরের পর লেখালেখির মাধ্যমে সময় কাটিয়েছি। ইতিমধ্যেই আমার 3টি একক কাব্যগ্রন্থ ও 2টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে আমি দক্ষিণ ত্রিপুরা জেলার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে নিয়োজিত রয়েছি। আমি মনে করি সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চা এবং মানুষের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকার জীবনের পরম সার্থকতা। একে অপরের সাহসর্যে ও ভালোবাসায় পূর্ণ হোক আমাদের সকলের জীবন। ধন্যবাদ সবাইকে।
1: জীবনী গল্প এই অনুষ্ঠানে আমরা আজ শুনলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কবি রতন চক্রবর্তীর জীবনের গল্প। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি দিলওয়ালে। ছবির গানগুলির গীতিকার সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। প্রথম গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে।

গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে। এবারে গানটি শুনবেন কুমার শানু, অলকা ইয়াগনিক এবং অজয় দেবগনের কণ্ঠে। শুনছেন দিলওয়ালে ছবির গান।

এতক্ষণ শুনলেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান। ছবি ছিল দিলওয়ালে, গীতিকার ছিলেন সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া।
1: मार्केट के बारे में क्या
2: परफॉर्मेंस का बोलो
1: नहीं तो पीछे
2: मार्केट ट्रेंड है
1: सुनने में आएगी
3: आज की खबर देख
4: पहले ही बोला था ब्रो
2: माय प्रेडिक्शन इज
4: आई हैव अ डिफरेंट ओपिनियन
2: मेरे दोस्त ने बोला
5: देवी जी की सुनो
6: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
7: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
0: आकाशवाणी बिलोनिया श्रोता बंधुरा এখন শুনবেন ককবরক অনুষ্ঠান অনুষ্ঠানে আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহম আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক খতলবা আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহম পন্দ খলাই তোমায় যত খবর শোনো সঞ্জয় ধরনে বেলায় বেলায় খাখুসুং খ হম বাইয়া পারানো আংখা ক্লায়ো আনি খাপং সং যত নজর কাহম প্রুং তো পয় না হই তাই কাহম তো বৈথন অবনাং কাথন ধরে সুরি হনো খাপং সং আমি মঞ্জহন্দি 8731875545 ও মঞ্জমাবাই মঞ্জমালাকে শহর দি মুংতে নিকুমা তাই শহর দি দিন মঞ্চজাক কক যাদের পর তাংমানি তুইমানি লোবমানি খুলমানি চিরমানি তাই নগ্নখুং খাতিমানি রুংমানি খ্লাইমানি সুরুংমানি রুংনগ থাকমানি সেবক খ্লাইমানি অববাদী বর্ষামুং ককতাং কক লব অমত্রিব সহরিমানে নক পান্দাব কে খাপাংসং অ হাতিবাণী তিরিনে পাইথা কংখা ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহম পান্দা খাপাংসং তাবক তো নখার সংকে ওয়াতি পাও ওয়াতিন লগে নবর ফাইও নবর লগে কথরবো ফাইও ফেরাং কোকো বেলায় কিরিমা সিংচা নক নখ নন্দক যতনো স্রাম ফি কিনা বলে না কবাই কিজিক টংলা হাকলাই খাওয়াই সতনই নগ্নি পালা সলাইজানা হিঙ্কা সেলাই তনখানি খাখলাই অবন লগে তুইথারি তুইথারি ন কাহামকে জালি তনার নাঙ্গ ওয়াতিনি তুই ফেকলাই আরো তুই হাবিমায়া তুই বা ওয়াতিনি সেকান তুই ন খগি তনার নাঙ্গ তুই নুংজনাই সংজনাই তুই খগি তনার নাঙ্গ খগি তুবি বঙিয়া বন অ তুই থারি তুই খগিতমণি মানিনি বুকুক ন মানি কতর পেখে খবলি জনা নাঙ্গ বাক্সা বাক্সা চিকন ছ মানি বেখে বুকুক খবলি রু অব গ্রাবিত ঠিক নু কিন্তু বনি গান্দা কিনি রগ যাত্রী পদ হামিয়া জুং জল ক্লাই তো হাং আংক্লাই অর অ খলবানি ন ফিয়গলা হাংক্লাই ক কফাই তং যাক মানি খুনি রক তুই বিশুঙ্গ ক্লাই থাঙ্গু গাবো মকলবাই নুকজাগিয়া বুলজাগি থাঙ্গু নুম খাংক্লাই পোশাক দেরাও বহক হামিয়াঙ্গু অবনী বাকি বুকুগ্ন মজমা কতর মানিবে খবল মা চাও পুইলা চিকন মানিবে খবলি অল মানি কতর বাকে খবলি রে তুই হ্যাঁ বুকুক রগতাই মানি হামিয়া ক্লাই মানিয়া অব হাইনো মাইতুক মৈতুক নবো হেঁকে খবর মান ক্লাইও চিকন ছ মানিবে তা খবল রে কে ওয়াতি নবর থাকলা হাংক্লাই তুই থারি ন তাইসা জালে উইনাই ফুবল ফলকে তুই খুঙান ক্লাইও অবনে ওলবো রি চোম মানে খুনি রক কবনি থাংমিয়া তুই অবনে মকল কাইনা নাঙ্গু তাই মানে খুনি রগ ফাতানি তুই ক্লাইয়া তুই শিবই শিপ্রাবি হামমিয়া তুই অমতিব মকল কাইনান ক্লাইও অব হেকে মকল কাইলা হাংক্লাই কবমা দেরা মানে চুং ইয়গি মানু ওয়াতি নবর জরাব বুফাং কতরিয়া ফাং রগ তংমানি চাইয়া অসই দেরাম ক্রাইলা হাংকাকাই জেয়াংনি নবর ফাই আয়াং হাতাই হাবং কব মানে কেবেংজাক টংলা হাংক্লাই ও কেবেংজাক ফাইসিং বিয়াং রকম বলবই টংমান চাও বুফং বফং করি জাগাও বলবই টংমান চাও

থমজাগি ফাইও অমতি রক জাতির পথ বেমার তে সাই মানু ইয়াকং তে কিরমি হাবি মানু ইয়াকং মতগো ইয়া পাইনি ইয়াসি কতক চই থাঙ্গু মনি ফুফলে ফেলায় কঙ্গু বেলায় মতক জাগু অমতি রক অঙ্গু অবন বাকি নাই তুই হামিয়া রক জং জল লগ থাঙ্গন চাইয়া থানাং লাখা ইয়াপলা ইয়াকলা পাই থানাং লাইও ও ইয়াসি বক্তক চল হাংলাই অবহাইকে ফুরস চাহুই কাসাহুই মতকল হাংকাই হামকু গুঙ্গু থকত্রেং বুমা অফিসা কাইসাব তুলা ফানিনাই থক কুই কাহামবাই খাই মচমুই বন হর মচুং মচুঙি থপ থপকে বোলা হাংলাই বেলাই চাও অংয় হাংলাই মশকু থুই নি বুসলি ন খিবিনাই বুকুক ফাইসিং বন রাউই খিবি বুসলি না খিবি রুইনাই অর থক কুই কাহামন দাওই রুইনাই কাহামকে মথুঙি নাই থপসা থপসা খাই সালিন সালদাম হাঙ্গাঙ্কাই ও ইয়াকুং মতকমানি বা ইয়াসি কতক চমানি আমাদের হামি থাঙ্গু অববাদেব তুই অ তুইচাক হই তঙু আবার জাবরা হাই অ তুইচাক নি বুতুই নফ্লাইব কমই থাঙ্গু অবহাইকে নাইক্রগী তোলা নাঙ্গু নাইক্রগী তোলা হাংলাই কবংম বেমানি চুং ইয়গী মানু ইয়াং আয়াং খি সুতি অংয়া তুই আয়াং মকল গাইনা নাঙ্গু চলাই খাই রক ইয়াং ইয়াং খি সুতি খিউ কাফিগু মুরং নবো খি তাইয় থাঙ্গি খিনানি সুরুংনা নাঙ্গু মানে ফুরুংনা নাঙ্গু খি তাই থাংপ্র ইয়াকলাপ কাই থানাং লাইও ও ইয়াকলাপ কতর মজমন তন্দি আর ফাইলা হাংকাই বন সুই হাইনা হাই সংসাই তন্দি সংসাই তন্দি হাংলাই তুই কাসাই তঙ্গু ব জাকতিনু হামি আমি থাঙ্গু আমার বাকি সাতং নাঙিয়া জাগাও বন সংসাই তোমার নাঙ্গু অল ইয়াক ইয়াকুং কাহামকে সুবই রুই নগ হামনা নাঙ্গু নগ সাবান করি হিংলাই থাপলা মিহিম থাপলানো নারগি দন্দি অবৈব ইয়াক সুই মানু তামাকে হামকগু নু জে রি নানি নাই খি সুতি নগ থাং বন কানসলাই সুই খিমান চাও ইংকে তাইসা ফুফুল ফলঙ্গু বুসাগ বা রি রগ আর ইয়ং কুক রক নাঙি ফিমান রক আবো সুজাগি থাঙ্গু আর হামকগু বুড় নু তুইতুকুগী নগ হাবমালা হাঁকাতে বো হামু আপনি বাকি বাক্সা বাক্সা বরক তুইতুকুগী নগ হাবু আবো বেড়াই কাহাম কে আমি রেখে টংলা হাঁকায় চুং জাতির পথ বেমানি ইয়াকি ইয়গুই মানু খাপং সঙ্গে আমি মানজহন্দি 8738755545 ও মানজমাই আং খাখলাই অন্য গানি পান্ডানো পগি থাকি এখানে আমি মানজহন্দি কে মানজমাই আবার নাইগ্রানা রচাম তংসা খাই মানো

বেলাই হাম ভাই, বেলাই হাম ভাই, অব হাই কেন মানজি তুমি ভাই? তাই শহর দিন দিনই পাড়া কাপি নি কক্রক শহর দিকে সার। হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা বেলাই হাম ভাই, বেলাই হাম ভাই। কাপাংসং অবাহ মাঝে তো আনি পান্ডাব তাই পান্ডানো কাহাম কুচুক কলক তুলাং দিহিনি আং খাখলাইও জং খাই দো জুলাই দেব্রমা বে রোজাবজা রোজাবমো।

এতক্ষণ পরিবেশিত হলো কাকবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন লাইফ ফর ইন টক শো সঞ্জয় কাহাম। সঞ্জয় কাহাম অনুষ্ঠানে শুনলেন কাকবরক গান, শিল্পী ছিলেন জুলাই দেববর্মা। আকাশবাণী

বিলনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন প্রচণ্ড গরমে মাছ চাষে যেসব বিষয় খেয়াল রাখবেন, এ নিয়ে বলবেন মৎস্য আধিকারিক অনিরুদ্ধ সাহা।

0: আমাদের এখানে অনেক চাষি ভাই আছেন যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন। তো মাছ চাষিরা এই প্রচণ্ড গরমে মাছ চাষে যে সমস্ত বিষয়ের উপর খেয়াল রাখবেন এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মৎস্য আধিকারিক অনুরুদ্ধ শাহ মহাশয়। নমস্কার অনুরুদ্ধবাবু।
1: নমস্কার। নমস্কার সবাইকে।
0: আচ্ছা, এখন তো খুব গরম পড়ছে, কিছুদিন খুব গরম গেল। এই যে মাছের মাছাশিরা এই সময়টাতে ঠিক কি করবেন?
1: অ্যাকচুয়ালি এখন যে গরমের যে তীব্র তাপদাহ চলছে, তার জন্য আমাদের মে প্রধান যে কাজটা করতে হবে, মনে রাখবেন আমার মাছ চাষি ভাইরা, যে গরম এই পরিমাণ গরম হচ্ছে মানে কি, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ এখন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে।
0: আচ্ছা,
1: প্রচণ্ড গরমে তো অক্সিজেনের পরিমাণ যখন কমতে থাকবে, আমাদের যে মাছ আছে, যে জলজ প্রাণী, ও কিন্তু অক্সিজেন কিন্তু নেয় জলের থেকেই, এবং এই জলের উপর অক্সিজেনের উপর ভিত্তি করেই কিন্তু মাছও বেঁচে আছে।
0: আচ্ছা,
1: তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জলে অক্সিজেনের পরিমাণটা ঠিক আছে কিনা আমাদের পরীক্ষা করতে হবে, এবং যখন যারা যাদের কাছে অক্সিজেনের পরীক্ষা করার জন্য অক্সিমিটার বা অন্য কিছু আছে তাদের, বা কিছু কেমিক্যালস আছে, এগুলো যদি না থাকে, আপনি ধরে নেবেন যে আপনার পুকুরে যখন প্রচণ্ড গরম হবে তখন অক্সিজেনের প্রবলেম হবেই। আর আরেকটা জিনিস দেখবেন, সকালবেলার দিকে লক্ষ্য রাখবেন, যখন অক্সিজেনের প্রবলেম হবে সকালবেলার দিকে মাছগুলো বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য চেষ্টা করে, সারারাত্র অক্সিজেনের স্ট্রেসের কারণে যখন অক্সিজেনের কমতে থাকবে তখন কিন্তু মাছগুলো ভীষণ স্ট্রেসে থাকবে।
0: আচ্ছা,
1: একটা সময় পরে যখন আর ও স্ট্রেস নিতে পারবে না, তখন আস্তে আস্তে করে ভেসে উঠবে। আর তখন এরকম যখন প্রাথমিক পর্যায়ে যখন এরকম করে অক্সিজেন কমতে থাকবে, তখন সকালবেলা দেখবেন মাছগুলো এনগালফ করছে। এনগালফ বলতে মাছগুলো বাতাস থেকে শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করবে। ওই সময় আপনাদের প্রত্যেকেরই, যারা মাছ চাষি তাদের প্রত্যেকেরই পুকুরে প্রত্যেকেরই কাছে একটা দমকল হলেও প্রত্যেকেরই আছে, যেহেতু জলের ব্যাপার। যদি এরেটার মেশিন থাকে আপনাদের কাছে, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা অ্যাটলিস্ট আধা ঘন্টা করে দুবেলা এরেটার মেশিনটা চালিয়ে দেবেন। আর যদি এরেটার মেশিন না থাকে, তাহলে দমকলে এই এক পুকুরের জলই আরেক পুকুর, দমকলের মাধ্যমে এক পুকুরের জল আরেক পুকুরে ছাড়বেন। এতে করে আধা 10 থেকে 15 মিনিট করে দুবেলা করবেন, দেখবেন এতে করে জল আপনার যে পুকুরে জলের অক্সিজেনের যে মানে ঘাটতিটা আছে এটা পূরণ হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাজারে অক্সিজেন ট্যাবলেট বা একটা পাউডার, বিভিন্ন রকম পাউডার, অক্সিজেনের বিভিন্ন রকম পাউডার পাওয়া যায়, এই পাউডারগুলোকে যদি পারেন আপনাদের কাছে রাখবেন, যতদিন পর্যন্ত বৃষ্টি না হচ্ছে, দিনে অ্যাটলিস্ট অল্প অল্প করে 200 থেকে 250 গ্রাম পাউডার, বা একটা কানের প্রতি একটা বা দুটা করে ট্যাবলেট যদি থাকে, ট্যাবলেট ফর্মে যদি আপনি কিনতে পারেন, ট্যাবলেটটা আপনার পুকুরে দিয়ে দেবেন। আর যদি পাউডার ফর্মে কিনেন, প্রত্যেক দিন 200 থেকে 250 গ্রাম পাউডার জলের সঙ্গে মিক্স করে ভালো করে ছড়িয়ে দেবেন, তাহলে অক্সিজেনের
0: পুকুরে ছড়িয়ে দিতে
1: পুরো পুকুরে, কানের প্রতি আমি বলছি, পুরো পুকুরে আপনি স্প্রে করে দেবেন, মানে একটা মগের সাহায্যে পুরো পুকুরে ছড়িয়ে দেবেন। এতে করে কি হবে, জলের মধ্যে যে অক্সিজেনের যে যেটা কমে গেছে, যেটা হ্রাস পেয়েছে, ওইটা আর থাকবে না, এবং আস্তে আস্তে দেখবেন আপনার মাছগুলো ওই স্ট্রেস থেকে, অক্সিজেনের যে না পাওয়ার জন্য যে তার শরীরে যে বিভিন্ন রকম স্ট্রেস জন্ম হয়েছে, এগুলো থেকে মাছগুলো আস্তে আস্তে উপরে উঠবে এসব স্ট্রেস থেকে বিভিন্ন রকম। এগুলোকে বাহ্যিক স্ট্রেস বলা হয়, এবং মানে একটা খুব গুরুত্বপূর্ণ মাছের রোগের কারণ, একটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে কৃষক বন্ধুদের জন্য আমি বলবো, আপনারা মাছ তো পরিচর্যা করবেন, মাছ পরিচর্যার সাথে সাথে আপনাদের নিজেদের দিকেও আপনারা নিজেরা খেয়াল রাখবেন। বলতে কিরকম, যে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে সকালবেলা যে খাওয়াটা দেওয়া হয়, বা চুন বা যেটাই আমরা পুকুরে অ্যাপ্লাই করব, আমরা যাতে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এটা অ্যাপ্লাই করে দিতে পারি।
0: আচ্ছা,
1: আর যারা রেনু স্টক করবে, মানে মাছের পুকুরের মধ্যে যারা রেনু দেবে, এখন রেনু স্টক করার সময় রুই কাতলা মৃগেলে রেনু দেবেন, চেষ্টা করবেন রেনুটা যাতে সকাল একদম ভোরের মধ্যে রেনুটা কালেক্ট করে দিতে পারেন। আর যদি কোনোরকম এরকম হয়ে যায় যে না আমি পারবো না,

0: ভোরের মধ্যে কালেক্ট করে, তাহলে বিকালবেলা অ্যাটলিস্ট 4টা সাড়ে 4টার পরে যখন সূর্যটা আস্তে করে অস্ত যাবে, ওই সময় টেম্পারেচারটা একটু কম থাকে, ওই সময় আপনি রেনুটা পুকুরে দেবেন, তাহলে দেখবেন আপনার পুকুরে সার্ভাইভালিটি রেট রেনুর খুব ভালো হবে।
1: আচ্ছা,
0: আর আরেকটা জিনিস, রেনুটাকে দেওয়ার সময় আমি সবসময় বলবো আপনারা প্রত্যেকেই যারা রেনু আনেন তারা প্রত্যেকেই অক্সিজেন প্যাকেটে করে আনেন। অক্সিজেন প্যাকেটে যখন আনবেন ওইখানে দেখবেন যে জলটা তারা ইউজ করছে যে হ্যাচারি থেকে আপনাকে দেবে, ওই জলটা দেখবেন কম্পারেটিভলি আপনার পুকুরের জল থেকে অনেক ঠান্ডা হয়। তাহলে আপনার যে রেনুটা আছে যেটাকে আপনি ক্যারি করে আনলেন, ওই রেনু কিন্তু ঠান্ডা পরিবেশে থেকে বড় হয়েছে। এখন আপনি হঠাৎ করে রেনুটাকে এনে একটা গরম পরিবেশে ছেড়ে দেবেন, তখন দেখবে আস্তে আস্তে, আমরা বাংলা ভাষা বলি, কেটে দিচ্ছে রেনুটা, কেটে দিচ্ছে মানে কি, রেনুটা মারা গিয়েছে। তো এটা যাতে না হয় তার জন্য আমরা কি করব, এই যে অক্সিজেন প্যাকেটটা, যে অক্সিজেন প্যাকেটটা খোলার আগে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আমার যে পুকুরের জল আছে ওই পুকুরের জলে আমি অক্সিজেন প্যাকেটটা দিয়ে রাখবো। এতে করে কি হবে, অক্সিজেন প্যাকেটের জল, যে ঠান্ডা জলটা ছিল কম্পারেটিভলি তুলনামূলকভাবে, ওই অক্সিজেন প্যাকেটের জল এবং আপনার পুকুরের যে জলের মধ্যে যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা আস্তে আস্তে দূর হবে।
1: আচ্ছা,
0: তখন রেণুগুলো
1: বাঁচবে।
0: 10 থেকে 15 মিনিট পরে আপনি অক্সিজেন প্যাকেটটা খুলে তারপর ওইখান থেকে রেণুগুলো আপনার পুকুরে ছাড়বেন। এতে করে দেখবেন আপনি পুকুরের আপনার রেণুর সার্ভাইভালিটি রেট কম বেশি পাবেন, খুব ভালো পাবেন। আর এটাই আমাদের মেন মেন উদ্দেশ্য হচ্ছে, মানে আমরা মাছ চাষ করব সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা বিজ্ঞানসম্মতভাবে যদি মাছ চাষ না করতে পারি, এক বাটি রেনু এখন যে পিক সিজন, এই পিক সিজনে আমাদের এক বাটি রেনু কিনতে হয় 8,000-9,000 টাকা করে।
1: আচ্ছা
0: ঠিক আছে, তো এতে করে যদি আমি এক বাটি বা দু বাটি রেনু দিলাম আমার পুকুরের মধ্যে, তারপর যদি রেনুগুলো মারা যায়, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কি হবে, মাছ চাষের প্রতি আমরা আমাদের যে
1: আগ্রহ হারিয়ে যাবে,
0: ইন্টারেস্ট যেটা আছে, আগ্রহ যেটা আছে এটা কিন্তু আমরা হারিয়ে যাবে।
1: আচ্ছা,
0: আর এটা যাতে না হারায় তার জন্যই আমি বলছি কিছু অল্প কিছু টুটকা ইউজ করেন, দেখবেন আপনার পুকুরের মধ্যে দ্বিগুণ হারে আপনি রেনু দিতে পার করতে পারবেন।
1: এর মধ্যে অনেকে যে জিওর মাছের চাষ করেন, ওই ক্ষেত্রে কৃষকবারে এই সময়টা থেকে কি ব্যবস্থা নেবেন?
0: জিওল মাছের যারা, জিওল মাছ যারা চাষ করছেন, অ্যাকচুয়ালি জিওল মাছ বিশেষ করে শিং মাগুর, এগুলো এই মাছগুলো কিন্তু একটু হার্ডি স্পিসিস হয়, মানে কি আমাদের রুই কাতলা মৃগেলের মতো না, যে
1: গরম সহ্য,
0: হ্যাঁ একটু গরম সহ্য করতে পারে, তারা একটু গরমও সহ্য করতে পারে বা একটু নোংরা পরিবেশও একটু সহ্য করতে পারে, এরকম না যে একদম ফ্রেশ জায়গা লাগবে ওদের চাষ করার জন্য। তো জিওল মাছের যারা চাষ করতে করতে চান তারা শুধু এতটুকুই শুধু মেনটেন করবেন যাতে আমাদের অক্সিজেন লেভেলটা যাতে ঠিক থাকে, আর কিচ্ছু দেখার দরকার নেই। আমাদের যে পরিবেশ, ত্রিপুরার যে পরিবেশ আছে, ত্রিপুরার পরিবেশে জিওল মাছের চাষ খুব লাভজনক, লাভজনক।
1: আচ্ছা, আর এর মধ্যে অনেকে তো যে বায়োফ্লকের মাধ্যমে চাষ করে, ওরা কি ব্যবস্থা নেবেন এই সময়টাতে?
0: বায়োফ্লকের মাধ্যমে যা চাষ করছেন তারা তো একটা, মানে কি বলবো, একটা মানে সুন্দর করে একটা পরিস্থিতি, একটা আপনার বদ্ধ পরিস্থিতির মধ্যে চাষ করছেন, ওদের ক্ষেত্রে কিন্তু জলটা কিন্তু ওই রকম গরম হবে না যেরকম গরম আপনার পুকুরের জলটা হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা একটা বদ্ধ মানে প্রক্রিয়াকরণ, বায়োফ্লক যেটা বলি, এবং আমরা বায়োফ্লক সবসময় এরকম জায়গাতেই করি যে জায়গাতে আমাদের একটু ছায়া থাকবে, বা আমাদের জলটা যেহেতু আমরা বায়োফ্লকের ট্যাঙ্ক ইউজ করব, হ্যাঁ যারা সিমেন্টের ট্যাঙ্ক ইউজ করে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা টারপলিন ইউজ করছে, যদি গরম একদম রোদের নিচে যদি থাকে তাহলে দেখবেন অনেক সময় টারপলিনটা, মানে যে প্লাস্টিকের যে ট্যাঙ্কটা তৈরি, যারা প্লাস্টিক দিয়ে করছেন, টারপলিন বলা হয় বিজ্ঞান ভাষায়, অনেক সময় এই টারপলিনটা গরম হয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, এটা তো আজ কন্টিনিউয়াসলি ওয়াটার এক্সচেঞ্জ করা সম্ভব না, যেহেতু বায়োফ্লকের মধ্যে আমাদের একটা ফ্লক দিতে হয়, একটা ব্যাকটেরিয়া দিতে হয়, যদি আপনি কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ করেন তাহলে আপনার কস্টিং অনেক বেশি হবে, বারবার জল দেবেন আবার এটাতে নতুন আবার ব্যাকটেরিয়া দেবেন, এরকম করে কস্টিংটা বেড়ে যাবে। তার জন্য সবসময় মনে রাখবেন 24 আওয়ার্স যাতে আমার ইলেকট্রিক সাপ্লাই থাকে, মানে অ্যারেশন যাতে 24 আওয়ার্স চলতে থাকে। যদি অ্যারেশনটা 24 আওয়ার্স চলে, জলের মানে যে টেম্পারেচারটা হামরি কোনো বাড়তে পারবে না, বিশেষ কোনো বাড়তে পারবে না, যার জন্য মাছের কোনো বিশেষ ক্ষতি হয় এরকম কিছু হবে না। আর যদি দেখেন যে বায়োফ্লক করতে গিয়ে মানে আচমকা এরকম হয়ে গেছে যে না আস্তে আস্তে মাছ ভেসে উঠছে আর করা সম্ভব হচ্ছে না, তখন দেরি না করে 50% জল এক্সচেঞ্জ করে নেবেন, 50% মানে 50% জল সরিয়ে নেবেন, সরিয়ে আবার সেই
1: নতুন জল দিতে,
0: নতুন জল আবার দেবেন, দিয়ে আবার যে প্রক্রিয়াকরণ, যে প্রক্রিয়াটা আমরা ফ্লক তৈরি করি ওই সেই প্রক্রিয়াকরণে গিয়ে করবেন, দেখবেন। আর আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আর হতে পারে আর 5 থেকে 7 দিন, তারপরে আশা করি আমাদের বৃষ্টি হবে, বৃষ্টি হলে পরিবেশ সব কিছুই সব মানে ঠিক হয়ে যাবে মোটামুটি। আমরা সবাই আশা করছি।

0: এবং আবহাওয়া দপ্তরও, ত্রিপুরা আবহাওয়া দপ্তরও পূর্বাভাস দিচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক, কিছু কিছু জায়গাতে ত্রিপুরা বৃষ্টিও হয়েছে। তবে যতদিন বৃষ্টি না হয় ততদিন একটু আমার কথাগুলো একটু মেনে চলবেন, আর সবচেয়ে যেটা জরুরি এটা হচ্ছে নিজের স্বাস্থ্যের উপরও ধ্যান দেবেন, যাতে মাছ চাষ করতে গিয়ে যাতে আপনারা যাতে অসুস্থ হয়ে না পড়েন।
1: এর মধ্যে যে মাছের যে খাবার দাবার ব্যাপারে, খাবারটা কীভাবে দেবেন
0: মাছের খাবার,
1: গরমের মধ্যে?
0: মাছের খাবারটা গরমের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম, আপনি খাবার দেন মানে পুকুর তৈরি করেন, যেটাই করেন এটাকে সবসময় সকালবেলা করবেন, দুপুরবেলাতে যাবেনই না, অতিরিক্ত গরমে মাছ কখনো খাবে না, ঠিক আছে? তাহলে আমার খাওয়া দাওয়াটা যদি আমি 10টা বা 12টা বা দুপুরবেলা একদম কড়া রৌদ্রে 2টার সময় হঠাৎ করে মনে পড়লো আমার আজকে খাওয়া দাওয়া হয়নি, তার জন্য আমাকে খাওয়া দিতে হবে, এই কাজটা করবেন না। সবসময় খাওয়াটা দেবেন হয় সকালবেলা একদম 6টার থেকে 7টা বা 7:30টার মধ্যে খাওয়াটা দিয়ে দেবেন। আর যদি কোনো কারণে ভুলে যান যে না আজকে দেওয়া হয়নি, দরকার হলে একদিন স্কিপ করে দেবেন, আপনার পুকুরের যে প্ল্যাঙ্কটন আছে ও প্ল্যাঙ্কটন নিয়ে চালিয়ে দেবে, কিন্তু এক্সেস খাওয়া দিয়ে আপনার অর্থের আপনি নষ্ট
1: অপচয়
0: করবেন
1: যাতে
0: না,
1: না হয়।
0: অপচয় যাতে না হয়। যে
1: আচ্ছা,
0: খাওয়ারটা দিলেন, খাওয়ার মানে তো আপনি কিনে নিয়েছেন খাওয়ারটা, যাতে অপচয় যাতে না হয়।
1: এর মধ্যে যে মাছের মাছের ক্ষেত্রে এই গরমের সময়টাতে কি কি ধরনের রোগের আক্রমণ হতে পারে?
0: মাছের মাছের মধ্যে এই যে গরমের যে সময়টা, বিশেষ করে ড্রপসি একরকম একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে পেটটা দেখবেন ফুলে যাবে, আর টেল ল্যাজ এবং পাখনার পাখনা ঘটিত রোগ, ল্যাজ এবং পাখনা ঘটিত রোগ, এই দুইটা রোগই সবচেয়ে বেশি দেখা দেবে। ড্রপসি হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটার জন্য পেটটা দেখবেন ফুলে যাবে, ঠিক আছে? আবার এরকম যারা কার্পোমাছ চাষ করেন, দেখবেন যে অনেক সময় খাওয়ার বেশি খাওয়ার পরে কিন্তু কার্পোমাছের পেটটা ফুলে থাকে, এটাকে আবার ড্রপসির সাথে আপনারা তুলনা করবেন না। কারণ ড্রপসি যখন হবে তখন দেখবেন যে পায়ু যে ছিদ্রটা আছে, পায়ু ছিদ্রটা চারদিক চারদিক লাল বর্ণ ধারণ করেছে, ধরলে মাছটাকে যখন ধরবেন তখন দেখবেন শরীর থেকে পায়ু ছিদ্র দিয়ে আস্তে আস্তে সাদা পুঁজ বের হচ্ছে, এরকম এটা দেখলেই আপনি বুঝবেন। আর আরেকটা হচ্ছে পাখনা এবং ল্যাজের পচন ঘটিত রোগ, এটা এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর
1: যে যেগুলো বলছে এগুলো গরমের সিজন বেশি হবে?
0: হ্যাঁ, গরমের সিজনে এগুলো এগুলো বেশি হবে। আর সবসময় যারা মাছ চাষ করে, মাছের চাষের সঙ্গে জড়িত, আমি সবসময় বলি আপনাদের প্রত্যেকের ঘরে সিফাক্স বা ফিশেক্স এগুলো রাখবেন। আর যদি কোনো কারণে কোশ্চিত আপনার ঘরে সিফাক্স বা ফিশেক্স নেই, তাহলে সামান্য কিছু টুটকা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার যে যারা মাটির চুলাতে রান্না করে তাদের প্রত্যেকের ছাই আছে ঘরে,
1: আচ্ছা,
0: এই ছাইটাকে আপনি সুন্দর করে যখন দেখবেন যে এরকম কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ দ্বারা আপনার মাছের পুকুরের মাছ আক্রান্ত হয়েছে, সাথে সাথে আপনি ছাই স্প্রে করে দেবেন আপনার পুকুরের মধ্যে। ছাই নেবেন 5-6 কেজি ছাই কানির প্রতি, সুন্দর করে পুকুরে দিয়ে দেবেন। আর সঙ্গে আপনি হলুদ আছে, কাঁচা হলুদ, কাঁচা হলুদ ছেঁচে কাঁচা হলুদের যে রসটা আছে এবং কাঁচা হলুদের যে চোকলাটা আছে সবটা একদম জলের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে দেবেন। যদি পারেন পটাশ, সবার ঘরে থাকার কথা পটাশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা লাল কালারের, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কানির প্রতি মানে 250-300 গ্রাম কানির প্রতি দিয়ে দেবেন, দেখবেন আপনার পুকুরের রোগ কখনো হবে না। আপনার পুকুরে বিশেষ করে এই যে দুটা রোগ আমি বললাম, এই দুটো রোগ কখনো হবে না।
1: এটা তো কৃষকেরা প্রতিকার হিসেবে ব্যবস্থা নিতে,
0: হ্যাঁ প্রতিকার হিসেবে ব্যবস্থা নিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করি,
1: আমরা
0: আমরা যখন রোগ হয়ে যায় তারপরে আমরা প্রতিকারের জন্য যাই।
1: হ্যাঁ,
0: তো আমাদের সবসময় একটা কথা আছে, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ঠিক আছে? রোগ হয়ে গেলে আমরা এটাকে কিওর করার থেকে আগের থেকে যদি আমরা এটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে আমাদের আর রোগটাই হবে না। তার জন্য এই যে বর্ষা এখন স্টার্ট হবে, বর্ষা স্টার্ট হওয়ার আগে এবং শীত স্টার্ট হওয়ার আগে, এই দুইটা সময় যদি আমরা, আমি যা যা বলেছি, হয় সিফাক্স, সিফাক্স যদি না আমার ঘরে না থাকে তাহলে ছাই বা এই যে কাঁচা হলুদের রস, এটা যদি আমরা সঙ্গে পটাশ এটা যদি দিই, আমার পুকুরে কোনো ধরনের আমার পুকুরে রোগ আসবে না, ঠিক আছে?
1: হ্যাঁ, তো যে সমস্ত কৃষক ভাইরা, ধরুন সামনে তো বর্ষাকাল আসবে, বর্ষা হবে, যারা নতুন মাছ চাষ শুরু করবেন ওনাদের উদ্দেশ্যে কী বলবেন?
0: আমাদের একটা জিনিসই আপনি বলবো, যারা মাছ চাষে এসেছেন, যারা মাছ মাছ চাষ করেন, এখন বর্তমান সময়ে মানে এর থেকে লাভজনক ব্যবসা কোনো কিছু নেই। আপনারা মন দিয়ে এটাকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ করুন। আমরা আমাদের দপ্তর, মৎস্য দপ্তর আছে, আপনারা যারা শান্তিরবাজার এসব এলাকাতে থাকেন, আমাদের দক্ষিণে আমাদের কেবিকেও আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করার জন্য আমরা ফিশারি সায়েন্টিস্টরা

0: নিয়োজিত থাকে। আপনারা যান এবং যেখানে যাবেন, যদি মৎস্য দপ্তরে যান, মৎস্য দপ্তরে মৎস্য আধিকারিক আছে, মৎস্য তত্ত্বাবধায়ক আছে, তারপরে উপ অধিকর্তা আছে, প্রত্যেকের কাছে যান, আপনারা প্রত্যেকের কাছ থেকে সাহায্য পাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, এক্সপেরিমেন্ট করবেন না, যেটাই করবেন আপনারা যারা মৎস্য মাছ চাষের সঙ্গে জড়িত বা যারা এক্সপার্ট, তাদের সাথে আপনারা মত বিনিময় করেই একটা কাজ করবেন, কোনো কিছু এক্সপেরিমেন্ট করবেন না। তাহলে যদি প্রথম অবস্থা যদি আপনারা উৎসাহ হারিয়ে নেন, তাহলে কিন্তু আর এটা আর ফিরে পাবেন না।
1: আর মিশ্র মাছ চাষ যারা চাষ করবেন, ওনাদের কী অনুপাতে ওনারা মাছটা ছাড়বেন?
0: মিশ্র মাছ চাষ যারা করবেন, যেমন রুই কাতলা মৃগেল যদি করেন, ঠিক আছে, রুই আমি যদি রুই কাতলা মৃগেল আর সঙ্গে কিছু কার্ফু এবং যদি গ্রাস কার্প বা কিছু সিলভার কার্প কিছু দিতে পারেন, তাতে 1:2:2:2:2:1 অনুপাতে, এই অনুপাতে আপনারা করবেন। মানে আপনি যদি 2000 মাছ দেন, 2000 মাছের মধ্যে 100টা মাছ থাকবে আপনার কাতলা, 200টা মাছ থাকবে আপনার রুই, 200টা মাছ থাকবে আপনার মৃগেল, 200টা আর 100 মাছ থাকবে আপনার মানে কমন কার্প বলতে যেটাকে আমরা কার্ফু বলি, আর বাকি 200 মাছ থাকবে আপনার বিগেট বা সিলভার কার্প, আর বাকি যে যেটা আছে এটা আপনার মতে, আপনি যদি কিছু বাটা যদি দিতে চান, 50-60টা বাটা এরকম। আমি 1000 মাছের একটা অনুপাত করেছি, এরকম আপনি 2000 করতে গেলে জাস্ট এগুলোকে ডাবল করে দেবেন।
1: তো আমাদের সময় প্রায় শেষের পথে, আমাদের অনুষ্ঠান শেষ হতে হচ্ছে, তো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ।
0: নমস্কার, নমস্কার, ধন্যবাদ সবাইকে।
2: খেতে খামারে অনুষ্ঠানে শুনলেন প্রচণ্ড গরমে মাছ চাষে যেসব বিষয় খেয়াল রাখবেন, এ নিয়ে বললেন মৎস্য আধিকারিক অনিরুদ্ধ সাহা। অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান।

খ্যাত খামারের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সারাগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান শুনবেন 7:05। অনুষ্ঠানে বাগেশ্রীর আগে গিটার বাজিয়ে শোনাবেন পণ্ডিত বিশ্বমোহন ভাট। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। রাত 9:00 শুনবেন পাঁচ বেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। 9:30 শুনবেন কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন প্রদীপ ঘোষ। রাত 10:00 শুনবেন হারানো দিনের গান পরিবেশনায় অমিত কুমার। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন সারগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে বাগেশ্রীর আগে গিটার বাজিয়ে শোনাবেন পণ্ডিত বিশ্বমোহন ভাট।

এতক্ষণ পরিবেশিত হলো সরগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে বাগেশ্রীর আগে গিটার বাজিয়ে শুনলেন পণ্ডিত বিশ্বমোহন ভাট। আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে কক পরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ পাঁচ দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশ প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তার সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো দুজন আইপিএস শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ 2 দিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী, তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র

0: 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: फ्यूज जो होता है वह किसी भी गोला बारूद का सबसे यह इम्पॉर्टेंट हिस्सा होता है, चाहे आर्टिलरी शेल हो, बॉम्ब हो या कोई भी युद्ध सामग्री हो। बिना भरोसेमंद इलेक्ट्रिक फ्यूज के सब बेकार है। यहाँ बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनेशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010-এর FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনউ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনউ 10 দলের লিগের সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়া সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও সবিতা দেবর্মা তিনি নিয়ে ককতুমা বুবাক রকংখা মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত তাই ইউরোপ বেড়াইমা পুইলা বেড়েম আবুধাবি ও দঙ্গতাবুক আগরতলা হাফাংনি মেডিকেল রিংন কতরনি টাং বেখেত ফুয়ারমা ও কেন্দ্রনি শাখামতাই নখুং হামক্রাই নাইখুং খক নৈরা স্নেজি থাম রেজাক ব্রেজি দগ্রা সাই রাংনি গোসিমুং রেখা হানি শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তি ও নাংমান ইস্যুক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গু হানি শাখা মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি আবার এনটিএ তিনি শাখা নিট ইউজিস নৈ সাই নিচি দক আমচক মং বস্কাং নিচি সা জুম তাল অঙ্গন তাবু কক্টুমা শুক্রবৈ মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত তাই ইউরোপ বেড়াইমা ও পুইলা বেড়াইম আবুধাবি ও তঙ্গ তাবুক প্রেসিডেন্সিয়াল বীরখুং খলাও কথাজাক আরব আমিরাতনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ

0: আল নাহিয়ান বন পান্দানি বিশিংতই লামসগৈ বরম ইয়াফারখা আবুনি ইয়াগুলো মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী রাষ্ট্র বকরক শেখ মোহাম্মদ বিন জায়েদ বাইকক লাম সালাইমা ও আজোখা আজুক লাইমা ও থকনি চুবা চৌতাই বখাকনি বানিয়ানি তং হালকনতই কক লাম সালাইখ্যা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী আমিরাতন বারতনি চুবা চুনি ককনতই শাখা তাবুকনি অংতমা হামিয়া ও তং হালকন কক লাম সালাইমানি বিশিংতই বসকাঙ্গই থাংনানি ন কাইসা সুচু লামা হানিব শাখা আগরতলা হাপাংনি মেডিকেল ডিংন কতরনি টাংবেখর ন ফার্মা ও কেন্দ্রনি শাখা আমতাই নখুং হামক্রাই নাইখুং খক নেইরা স্নিচি থামরাজাক ব্রিজি দক রাশাই রাংনি গোসিমুং রেখা হানি শাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীয়করা শাখা আবহাই আগরতলা হাফাংনি মেডিকেল ডিংন কতর নৈশাই নিচি দক নৈচিসিনি রংবিশিনি সিমি MBBS কোর্স তাইব কাইসারা আচুক থাই তাই PG কোর্স তাইব কাই চার্চি থাম আচুকথাই বাংলি মানানো ব শাখা ও মেডিকেল আচুকথাই বাংলি জাকমা বাই হাস্তে হাপাংনি তাই হাপাং ফাতার মেডিকেল রিংনক কতর MBBS আচুকথাই বাঙ্গি অঙ্গান কাইবাড়া বাচি ব অসাক্তার মুংনি বাকি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী তাই কেন্দ্রনি শাখা হামতাই নুকুং হামগ্রাই মন্ত্রী JP নাদন হামবাই ইয়াফারখা
1: আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250 মতো হয়ে গেল MBBS এর সরকারি পর্যায়ে আর অন্যান্য তো আগের আছে তো সব দিকেই কিন্তু এখন মানে MBBS এর সিট বাড়ছে ডেন্টাল এর সিট বাড়ছে তো আমরা সব দিকেই কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য বাইরে যেতে হতো সেই প্রবণতাটা কমে যাবে এখন আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে
0: হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো স্রংনাই রকনি হুইজাক রংমুংনি হামক্রাই খলাইমাও থং হুকুমতাই তাং বেখরেব রুগজাক ফরংমুং রনানি শাকাও ফানবক্সিন কাতিনি কাঞ্চনপুর কাশিরামপাড়ানি ইস্কন বাই নাইকলজা গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট রংনক নিকতালস নামজাক মালাকথাম নকন সেঙ্গিরেমা পান্দাও অকক্ন শাখা হাস্তেফা শাখা থিনাংনি আচাই সংন কুরংতাই বাইথাং সুকজাক খলাইতিসানাও হাস্তেফাং রংনি বাবায় ফানবক্সিনি সামুং তাঙ্গি দঙ্গ
2: Education is not just about brick and mortar, but today these bricks become the fortress of knowledge and this mortar plants the promise of a better tomorrow. We are not just creating a student, we are nurturing pratibha, which means talent, and the talent must serve two purposes, personal growth and national upliftment.
0: পান্দা ও মাঞ্জাখা বিধানসভানি স্পিকার রামপদ্ম জমাতিয়া MLA ফিলিপ কুমার রিয়াং হরে কৃষ্ণ মুভমেন্ট কমিটিনি ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাস আগরতলা জগন্নাথ বাড়িনি ভক্তি কমল বৈষ্ণব মহারাজ আকর্ষণ হাস্তে ও নাংমানি শেখ পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গুহনি শাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরক্ন মন্ত্রীয়করা কবকমুং নারেখা ওয়ানানা গৃহিনী পেট্রোল পাম্পনি নাংয়াউই ইয়াকবাড়া পেট্রোল নাহারিয়াউই তংনানি কবকমুং রেখা ব
1: বাসীর কাছে একটাই আহ্বান করব এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন যে পেট্রোল নেই পেট্রোল নেই এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে মজুত আছে কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা মজুত করার কোনো বিষয় নাই যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক তা যতটুকু দরকার ততটুকুই নেবেন আননেসারি উৎকণ্ঠার কোনো বিষয় নেই
0: ইয়াকসু সিপি রাধাকিষণ রাষ্ট্র বক্রক ইয়াকসুনি বার্জা ইয়াচাকমা ইয়াগুলো পুইলা সিকিম বেড়াইমাও থাঙ্গান বেড়াইমা জরা রাষ্ট্র বক্রক ইয়াকসু গ্যাংটক ও সিকিমনি হাস্তে সংসামা সাল পালাইমা পান্ডাও মানজাগান সিকিমনি মানন কেন্দ্র ও সংসাজক ও পান্ডা সিকিমনি হাস্তেফা মন্ত্রী অগ্রাতে কেন্দ্রনি দুনার মন্ত্রী রকব মানজাগনা তঙ্গ মন্ত্রী বকরকনি কবক মুংনরগে ADC নাইকলফাং বেবাক সেবক রকন হাতি ও শালথাম হাবাও ফাইনানি দাগি মুংরেখা অ দাগি মুংরগে বেবাক সেবক হাতি ও তাংশাল ক্রাকশাল শ্রাংশাল হাবানগ ফাইনানি ককসাজাকা তাই শালথাম সাংরংশাল ফাশাল চাশাল ওয়ার্ক হোম এবার নগ আচুগৈ ফোন এবার ইলেকট্রনিক সেব বাই হাবানি সামুং টাংনানি ককসাজাকা ADC সামুং চারিফাং অক্রা রাবেল হেমেন্দ্র কুমার শাখা খনানি সিমি ও দাগিমুং সামুঙ্গ ফুনাং জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায়ো আকাশবাণী নিকক তোমা আপডেট মানানি বাগি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর এপস টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানাকে টুইটার আবার এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক।

0: এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গন আকাশবাণী বিচি চুকু সিপুমা রগী হা কতরবাই বাকসা আকাশবাণী আগরতলা চেতন বাইটিনি সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রেসা মূ পান্ডা সংসার জাখা পান্ডা ও পান্ডানো চেঙ্গি রেখা সালথাং তীরপ্রা হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আবনো কারিব পান্ডা ও মানজাখা সিজিএসটি আগরতলা হাবাডক নে ইয়াকবাড়া কমিশনার স্যামুয়েল এস বাইফে কক নারুকমা ও হাংখর নাইগলফাং আকাশবাণী সামুংন তৈ বলাইখা পান্ডা ও গিটার তামক্রং পঙ্কজ কুমার দাস তবলা তামক্রং দেবজ্যোতি দাসগুপ্ত মানজাখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবা এনটিএ তিনি শাখা নিট ইউজি নৈশাই নৈজিদক আমজকমুং বস্কাং নৈজিসা জুন তালো অঙ্গান হদালামনি বখাক্তি আমজকমুং আচুকনাই রক্তাই মাফা সংন এনটিএ অফিসিয়াল চ্যানেল ন পৈতো সানানি কয়মুং নারখা আমজকমুং আচুকনাই সৃংনাই রক বস্কাং জুন তালনি চিব্রি সালমারিনি বিশিং আমজকমুংনি এডমিট কার্ড মানন কেন্দ্রনি রংমন্ত্রীর ধর্মেন্দ্র প্রধান শাখা বস্কাংনি বিশিনি সিমি নিট ইউজি আমজকমুং গ ওএমআর রাইডানো সেলাই কম্পিউটার রাইডাতে আমজকমুং নাহার জাগান হাস্তে সাকাম ছেপন টঙ্ক সংলুক রকনি থানে সগৈ রেনা ও আশা কর্মী রকনি কতর বারজা তঙ্গু হনে শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাক নাই নাই রকনি লগি লগি আশা সেবক রক হাস্তে সাকামনি ছেপ রেনা ও সেলাই আউই সামুং তাঙ্গি দঙ্গ তিনি হাফানি হায়ুং বেরেমনি ইনডোর এক্সিবিশন হল হাস্তে বেরেমনি আশা কনভেন্ট সন চেঙ্গি অকক নো শাখা ব শাখা হাসক নিশিমি বেবাক থায় হাস্তে সাকাম সেপ রেনাও কতর বারজা ইয়াসাগি দঙ্গ হাস্তে খড়ক সিনি সাইচাররা ডক সি ডক আশা সেবরক তাকলাই অকনভেনশন থিম অংখা থামচাকে স্নামই সাকাম ন হাস্তে পান্ডানি পুইলা ও মন্ত্রীকরা প্রধানমন্ত্রী জনমন তাই ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে খবজাক কামির গ সাকাম সেপ সগিরেনা নাহারে বসং সাকাম মিশন নি বেখাক্তি রেজাক খুংনৈ চিব্রী মোবাইল মেডিকেল এম্বুলেন্স বানা নাহারে চেঙ্গি রেখা এডিসি চংবরী কেপলাই অংনাই খরক ব্রী মজুরানী সরকার শৈলেন্দ্রনাথ ইসমাইল জয়তির প্রাতায় কংসং মক তিনি খুমুলংনি ককচাপ নগ সংসাজাক পান্ডা কাইসানি বিসিংতে বরকন সময় তাংরে জাখা কেতাল চংজাক আদং আদং জগ্ন সময় তাংরেখা এডিসিনি চেয়ারম্যান ববরঞ্জন ডিয়াং শালকিসা সেকাং এডিসিনি চংবাড়ি কেপলাই অংনাই খরক নেইচি চার আদং রকনি বিশিং খরক নেইচি ব্রেই থাংনাই এপ্রিল তালনি নেইচি চিনি শালমারি খুমুলংনি ককচাপ নগ পান্ডানি বিশিংতে সময় তাংজাকমানি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকমু অরণী নক আউট ক্রিকেট বাতাই লাইমানি ফাইনাল কসমোপলিন ক্লাব তাই ব্লাড মাউথ ক্লাব থাইন বসকাং মে তালনি চিসনি সালমারিও ম্যাচ অঙ্গন তিনি কিনি সেমিফাইনাল থমুং অংখা এমবিবি স্টেডিয়ামও কসমোপলিটিন ক্লাব রান নৈজিদক বাই জয়নগর ক্রিকেট ক্লাব নতাই নরসিংগড়নি পিটিএ থাও ব্লাড মাউথ ক্লাব রান চিচার বাই স্পোলিং ও ক্লাব ন মেচেনখা তাবুক নবর তৈবানী কক বসকাং দামনী চিবরীয় হাস্তে সালথাং খুয়াই সিপাই হিজলা হাংকর কবং ওয়াতে ওয়ান হানে সজাগ মূ রেখা নবর তৈবার নাইকুং আবনকারী উনকোটি দলাই হাংকর ব ফেরাঙ্গগৈ দামসাও ব্রিচি নিশিমি বাচি কিলোমিটার দই নবর ওয়াতে ফাইমানন খনা সালনি তুমারি শাখাও থামসিবা ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনেও তঙ্গন তিনি সালনি শাখানি তুমারি থামসিবা দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস তে খামার নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনী তঙ্খা তাবো ককতমা পাইনান সেগান ককতমা বোয়ারক তৈবাসের সাফির মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাতে ইউরোপ বেড়াইমা পুইলা বেড়াম আবুধাবিও দঙ্গ তাবুক আগরতলা হাফাংনি মেডিকেল রং কতরনি টাং বেখেপ ফার্মাও কেন্দ্রনি সাকান্তাই নকুং হামক্রাই নাইকুং খকনি রাজনীতি থামরেজাক ব্রিচিদক রাশাই রাংনি গসিমুর কাহানি শাখা মন্ত্রীরা প্রফেসর ডাক্তার মানি সাহা হাস্তেও নাংমানি সক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গ হানি শাখা মন্ত্রীরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার এনটিএ তিনি শাখা নিট ইউজি নৈশাই নিজিদক আমজকুং বসকাং নিজিসা জুন তাল অঙ্গন ককতমা তিনি বাগে অরণপাখ্যা উল্লেখ তোমা আওয়াই অঙ্গন খানা ফুং দাম সিনি সতী ব্রিজি ও
1: জন জন কা রখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান জন জন কা রখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান
2: নিক্ষয় মিত্র তো হাম সবকা সাথ নিভাতে টিবি রোগী বা পরিজন কো पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273.46 কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাতে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ কাঞ্চনপুরের কাশিরামপাড়াস্থিত ইস্কন পরিচালিত গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট স্কুলের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকার শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করছে।
1: Education is not just about brick and mortar, but today these bricks become the fortress of knowledge and this mortar plants the promise of a better tomorrow. We are not just creating a student, we are nurturing pratibha, which means talent, and the talent must serve two purposes, personal growth and national upliftment.
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, হরিকৃষ্ণ মুভমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাসা, আগরতলা জগন্নাথ বাড়ির ভক্তি কমল বৈষ্ণব মহারাজ প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ জানিয়েছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 273.46 কোটি টাকার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এর ফলে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2026-2027 শিক্ষাবর্ষে MBBS কোর্সে আরও 100টি আসন ও PG কোর্সে আরও 83টি আসন বাড়ানো সম্ভব হবে। তিনি জানান, এই মেডিকেল আসনগুলি যুক্ত হওয়ার ফলে রাজ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলে MBBS আসনের সংখ্যা হবে 550টি এবং স্নাতকোত্তর আসনের সংখ্যা হবে 196টি, যা গত 4 বছরে একটি রেকর্ড বৃদ্ধি। তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডাকে ধন্যবাদ জানান।
2: আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250 মতো হয়ে গেল MBBS এর সরকারি পর্যায়ে, আর অন্যান্য তো আগের আছেন, তো সব দিকেই কিন্তু এখন মানে MBBS এর সিট বাড়ছে, ডেন্টাল এর সিট বাড়ছে, তো আমরা সব দিকে কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য বাইরে যেতে হতো, সেই প্রবণতাটা কমে যাবে। এখন আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে।
0: ADC সাধারণ নির্বাচনে বিজয়ী 4 জন সদস্যা মঞ্জুরানী সরকার, শৈলেন্দ্রনাথ, ইসমেল জয় ত্রিপুরা এবং কঞ্জওয়ং মগ আজ খুমলুংস্থিত পরিষদীয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন ADC চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং। ত্রিপুরাতেও নতুন আয়কর অধিনিয়ম 2025 কার্যকর করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ 2026। এ বিষয়ে আজ আগরতলার আয়কর ভবনে এক সচেতনতামূলক আলোচনার চক্রের আয়োজন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পাণ্ডে। বক্তারা বলেন, আয়কর অধিনিয়ম 2025 আয়কর আইন 1961 রূপান্তর। আয়কর আইন 2025 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024 সালে সংসদে বাজেট পেশের উপর উল্লেখ করেছিলেন, যা চলতি বছরে গত 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য জানান, আয়কর আইন 1961 এবং আয়কর আইন 2025 মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, তবে আয়কর আইন 2025 জনসাধারণের বোঝার জন্য সরল করা হয়েছে। এই ধারা

0: সংখ্যাগুলো সহজ ও সংক্ষিপ্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়কর কমিশনার সঞ্জয় ঝা, যুগ্ম আয়কর কমিশনার রূপক কান্তি ভট্টাচার্য, আয়কর আধিকারিক এস এস নন্দী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপ সফরের প্রথম পর্বে আবুধাবিতে রয়েছেন। প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সম্বর্ধনা দেন। আমিরাতের আকাশসীমায় প্রবেশের সময় সংযুক্ত আরব আমিরাতের F-16 যুদ্ধবিমান তাঁর বিমানকে এসকর্ট করে। তারপর প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল আলোচনা প্রধান বিষয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না করতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান।
1: ত্রিপুরাবাসীর কাছে একটাই আহ্বান করব, এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন যে পেট্রোল নেই। এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে, মজুত আছে, কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা, মজুত করার কোনো বিষয় নাই। যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক, তা যতটুকু দরকার ততটুকুই নেবেন, আননেসারি উৎকণ্ঠার কোনো বিষয় নেই।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। চিকিৎসকদের পাশাপাশি আশাকর্মীরাও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন। আজ হাঁপানিয়ার আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন হলে রাজ্যভিত্তিক আশা কনভেনশনে তিনি একথা বলেন। তিনি বলেন, পাহাড় থেকে সমতল সর্বত্র রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রদানের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর হলেন রাজ্যের 7,866 জন আশাকর্মী। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী সকল ক্ষেত্রেই সাধারণ মানুষ মনে আশার প্রদীপ বারে বারে প্রজ্বলিত করেছেন আশাকর্মীরা। এবারের এই কনভেনশনের থিম একতায় গড়ি সুস্থ রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, 2025-26 অর্থবছরে প্রায় 97% টিকাকরণ এবং মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর কর্মসূচির ক্ষেত্রে 100% সফলতা এসেছে। রাজ্যকে ডায়রিয়া মুক্ত করতে স্পট ডায়রিয়া ক্যাম্প শুরু করা হয়েছে। 0-5 বছরের 3 লক্ষ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্গত ভিলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের দেওয়া 24টি মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্সের পতাকা নেড়ে সূচনা করেন। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন সিজিএসটি আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফে। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস, তবলা সহযোগিতা রয়েছেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA আজ জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র NTA এর অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট UG পরীক্ষা বর্তমান OMR ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানের পরিপ্রেক্ষিতে ADC প্রশাসন সমস্ত কর্মচারীদের সপ্তাহে 3 দিন কর্মস্থলে উপস্থিতির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী সমস্ত কর্মচারীদের প্রতি সপ্তাহে সোম মঙ্গল বুধ অফিসে হাজির থাকতে হবে। বাকি 3 দিন বৃহস্পতি শুক্র শনিবার ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসেই ফোন এবং ইলেকট্রনিক মাধ্যমে অফিসের কাজ করতে হবে। ADC মুখ্য নির্বাহী আধিকারিক রাবেল হেমেন্দ্র কুমার জানিয়েছেন, আগামীকাল থেকে এই নির্দেশ কার্যকর হবে। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক।

0: ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 18 রানে স্পুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273.46 কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমানে বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট ইউজি 2026 এর পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বেরোনিয়া আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 8:09। শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গান এগুলো অবশ্যই বলতে হবে, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে একটি কল আমি গ্রহণ করলাম, দেখে নিচ্ছি কলারকে। হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কেছো ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ বিলকুল বলে, কোন সময়? হ্যাঁ বিলকুল হোনা চাই বলিয়ে, কোন সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জাদা নেই। বলে গোপাল মহাজন, যারাই আপনার গানা শুন লিজে নমস্তে।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি স্যার।
0: কোন ছবির গান শুনবো আপনাকে?
1: আজকে গান শুনবো সন্তোষী মাতা। গানের লাইন হলো জয় জয় সন্তোষী মাতা জয় জয় হো। আর
0: ঠিক আছে,
1: নাম বলবো স্যার?
0: হ্যাঁ, বেশি না।
1: হ্যাঁ, কৃষ্ণ মুরাশি, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, আর নারায়ণ মজুমদার, আর
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার
1: নমস্কার স্যার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার।
1: আমি দক্ষিণ শ্রীরামপুর থেকে কৃতি দাস।
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: আন্দোলন
0: আন্দোলন, গানের কলি বলুন।
1: গানের কলি হলো নাগার মে তু, বিয়ার মে তু, যাহা দেখো ওয়াহ তু।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার
1: ওকে, নমস্কার
0: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: আশুতোষ দাদা, আপনি শুনতে পারেন
0: কোন ছবির গান শুনতে চান?
1: স্বপন চক্রবর্তীর লেখা পঞ্চম দর্শন দেওয়া, ছবির নাম ত্রয়ী, আর গানটা হচ্ছে আরো কাছে কাছে আরো কাছে এসো। আশা দি কিশোর দা গেয়েছেন এই
0: আচ্ছা,
1: গানখানি, আপনাকে নিয়ে শুনবো আর নেটওয়ার্কের সব বন্ধুদের নিয়ে শুনবো।
0: তো আরো কাছাকাছি কে আসবেন? আচ্ছা, কি কেউ আছেন নাকি?
1: যিনি আছেন
0: হ্যাঁ হ্যাঁ,
1: আরো কাছে চাইছি না,
0: ও ওনাকে আরো কাছে চাইছেন না? ঠিক আছে ঠিক আছে
1: একদম একদম।
0: ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো স্যার, নমস্কার।
0: বলুন, কে বলছেন?
1: আমি আগরতলা থেকে সুমন মিয়া বলছি।
0: ছবি?
1: মহাবাদ আর গানটা হলো লাল দেখুন।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি। নমস্কার।
1: ধন্যবাদ।

0: हेलो हेलो।
1: हेलो।
0: नमस्कार,
1: नमस्कार मोहन।
0: বলুন।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি প্রমোদিত চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভুবনী জেলা থেকে।
0: হ্যাঁ, কোন ছবির গান শোনাবো?
1: আজকে আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে জীবন মৃত্যু।
0: হ্যাঁ।
1: গানটি হচ্ছে এরকম, ঝিলমুনি সিতারকা।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার জীবন মৃত্যু
1: এই
0: ছবির গানটি।
1: মুহূর্তে যারা শুনছেন, সবাই কিনে শুনবো, আপনিও শুনবেন।
0: ঠিক আছে ঠিক আছে,
1: নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার দাদা।
0: হুম,
1: আচ্ছা, শ্রোতা দাদা
0: কোথা থেকে বলছেন?
1: নেশা থেকে
0: মাইছড়া থেকে। কোন ছবির গান শুনতে চান?
1: নিমলজিৎ
0: গানে কলি, ঠিক আছে, যাচ্ছে, আপনার গানটি শুনে নিন। নমস্কার।
1: নমস্কার দাদা।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি বিত্তম বর্মনের থেকে সঞ্জেরিয়া।
0: কোন ছবির গান শোনাবো?
1: কন্যাদান
0: গানে কলি
1: লিখে তো কাটছে স্যার।
0: লিখে যে খত তোজে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ, তো কি লিখলেন, কি খত লিখলেন, কি চিঠি লিখলেন?
1: যে ফুল বান গাইয়া,
0: ফুল বান গায়ে না?
1: সিতারা বান গাই।
0: আচ্ছা, যাক, সিতারা থেকে চাঁদ হয়ে যাক। শুনুন গানটি। নমস্কার। নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার শুভ সন্ধ্যা, ফুলপুর থেকে শ্যামল রায় বলছি।
0: কোন ছবি গান শুনবো আপনাকে?
1: এই গানের বলতে হলো, তুম কিতনে আচ্ছি হো, তুম কিতনে ভোলি হো,
0: ছবি
1: বলি প্যারি হো।
0: ছবি
1: ছবি লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: আমি বলছি, ছবির নাম কি?
1: ছবির নামটা তো ঠিক মনে করতে পারছি না,
0: তাহলে আমি শুনবো কি করে? আমি পাবো
1: গানের
0: কোথায়?
1: বলটা মনে আসছে আর
0: আমি
1: কি।
0: পাবো কোথায় বলুন না? আমি মহাসমুদ্রের মধ্যে, গানে মহাসমুদ্রের মধ্যে আমি পাবো কোথায় বলুন? আমার হাতে সময় কম, আমি তুলে আনবো কোথা থেকে বলুন? আপনাকে তো বলতে হবে সম্পূর্ণ নাম। ছবির নাম হচ্ছে রাজু অর রাং।
1: রাজা ও রাং, রাজা ও রাং,
0: রাজা না, রাজু, রাজু, রাজু অর রাং।
1: রাজু ও রাং।
0: হ্যাঁ, ঠিক আছে।
1: আচ্ছা, গানটা সমস্ত মাতৃস্থানীয় ও শ্রোতাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার
1: নমস্কার স্যার। আমি
0: নমস্কার।
1: মাদল জগৎ থেকে নারায়ণচন্দ্র মজুমদার,
0: আপনাকে কোন ছবির গান শোনাবো?
1: অন্যায় অবিচার ছবি স্যার।
0: গানে কলি।
1: ফেরুরা ফেরুরা হায় দেবুরা দেবুরা যেতে ইচ্ছা করছে না স্যার।
0: হুম হুম হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে। নারায়ণবাবু, আপনার অনুষ্ঠানের সবশেষ শ্রোতা, আপনার গানের মাধ্যমে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।
1: নমস্কার।

অনুষ্ঠানে এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, পরিবেশনায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

0: পাঁচ মিশেল অনুষ্ঠানে সবশেষে শুনলেন নজরুলগীতি, শিল্পী ছিলেন শিবরা বসু। শেষ হল নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মিশালি। আকাশবাণী বিলোনিয়া।
1: मार्केट के बारे में क्या
2: परफॉर्मेंस का बोलो
1: द फ्यूचर
3: मार्केट ट्रेंड है
1: सुना में आएगी
4: आज की खबर देख
5: पहले ही बोला था ब्रो
6: माय प्रेडिक्शन इज
7: आई हैव अ डिफरेंट ओपिनियन
8: ये दोस्त ने बोला
9: देवी जी की सुनो
10: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
11: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
0: आकाशवाणी बिलोनिया এখন শুনবেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন প্রদীপ ঘোষ
12: উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণার অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনি নাদে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ

গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্ত প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত

0: আর শেষ রশ্মিপাতে দাঁড়াও ইমান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
1: গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মক্ষতা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুন আঁখি, মানে না যুকতি কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তবু। বিধবা কহিল কাঁদি, স্থান করি লবু কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে, তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে। উত্তর করিল নারী, রাখাল শিরবে আপন মাসির কাছে, তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা, অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে, মার কোল ফেলে দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া, নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে শেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে, মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আঁকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তুরে দিয়া আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপবানে বিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন। নারায়ণ নারায়ণ করিল স্মরণ, পুত্র নিল কোলে তুলি তার সর্পদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা, অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাঁচ

ছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে, ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস তুই কাল, তোমারে ফিরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যতকুল নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা, জোয়ারের আসে কৌতূহল অবসান। কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ, মাসির কোলের লাগি জল, শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্রূর, খল জল ছল ভরা তুলি লক্ষ ফণা, ফুঁসিছে গর্জিছে নিত্য করিছে কামনা, মৃত্তিকার শিশুদের লালাই তুমু। হে মাটি হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্বোপদ্রব সহানন্দ ভবন, শ্যামল কমলা যেথা যে কে হই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন নাজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কূল চেতাইল আশার সংবাদে, ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান কলশব্দ গীতে, সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে, আসিল জোয়ার। মাঝে দেবতারে সরি তরিত উত্তর মুখে খুলে দিল তরি, রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, রূপ নারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর, জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রীদল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তন মত্ত জল, আপনা রুদ্র নৃত্যে দেয় করতালি, লক্ষ লক্ষ হাতে আকাশেরে দেয় গালি, ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা, অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী, উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল, মূঢ় সম তীব্র শীত পবনের শনে, মিশিয়া ত্রাসের হিম নর নারী গণে, কাঁপাইছে থরহরি, কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে, ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ, জননীর বুকে রাখাল লুকায় মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ, অসময়ে তুফান শুনো এই বেলা, করহ মানত রক্ষা করিও না খেলা, ক্রুদ্ধ দেবতার শনে
যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে, মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরা এলো এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মক্ষদ্বারে লক্ষ্য করি এই সে

শুনি, দেবতারে সঁপে দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাওতারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা আসে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালে রে প্রাণপণে বক্ষে চাপি ধরে, ভর্ৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে, শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে হুগো অন্তর জামি, সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর, তখনই শুনি কি তুমি বোঝনি ঠাকুর, শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি, মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি, ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি, দন্তে দন্ত চাপি বলে কে তারে সহসা, মর্মে মর্মে আঘাত ইলো বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ মাসি মাসি মাসি, বিন্ধিল বন্ধির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎকারি উঠিল বিপ্র রাখ রাখ রাখ, চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মুখ্যতা চরণে তাঁর, মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়া আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে, শুধু ক্ষীণে মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে, ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না সূর্য গেল অস্তা চলে।

0: আপনারা শুনছেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ, আবৃত্তি করছেন প্রদীপ ঘোষ।
1: বলবীর বল উন্নত মম শির, শিরিনে হারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন নারস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মমললাট রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্পার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীমে ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর, আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল, আমি চপলা চপল হিন্দোল।

আমি তাই করি ভাই, যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুত্তম, মম প্রাণীর পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রানিসুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য, আমি কৃষ্ণকণ্ঠ, মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর, চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুরসৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খেপাদুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল ছল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্ধি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উত্তাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুদাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকীর, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন, আমি থর থর থর প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচুর কাঁচুলি নিচুর,

আমি শ্যামলী মাছায়া ছবি, আমি তুলি আনন্দে ছুটে চলি, এ কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন কর তালি দিয়া স্বর্গ মর্ত কর তলে, তাসে বর্রা খার উচ্চ ঈশ্ববা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে। আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্ধি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প।

ধরি বাসুকের ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম ঘুম, চুমু দিয়ে করি নিখিল বিশ্বে লিচ্ছুম। মম বাঁশুরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সত্য নরক হাবিয়া, দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী নিখিল অখিলে ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণী রে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃ

0: আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির।
1: এই ধরনীর ধুলি মাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদিপিতা ভগবান। আমার আখির দুঃখ দীপিনিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান ভগবান ভগবান। তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভীতা। নাহি সো আস্তি নাহি যেন সুখ, ভেঙে গড়ো গড়ে ভাঙো উৎসুক, আকাশ মুড়েছো মরকতে পাছে আঁখি হয় রোদে ম্লান, তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ বহে, এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে, এই ধরনীর যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার এই তাঁর ফরমান ভগবান ভগবান। শীত পীত কালো করিয়া সৃজিলে মানবে শীত অবসাদ, আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে, যোগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে।

সবাকার টুটিটিবে, এ নহে তব বিধান, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান, ভগবান ভগবান তব কনিষ্ঠামি ধরণীরে দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি, ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া, সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান, ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান, ভগবান ভগবান তোমারে ঠেলিয়া আসনে বসে আছে আজ লোভী, রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি, মাটির ঢিবিতে দুদিনে বসিয়া রাজা সে যে করে পেষণ কষিয়া, এ পেষণে তারই আসন ধসিয়া রচিছে গোরস্থান, ভয়ের মুখের গ্রাস কেড়েখে বীরের আখ্যা পান, ভগবান ভগবান জনগণে যারা যোগ সমশোষে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়, মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন, যে যত ভণ্ড ধড়িবাজ আজ সেই তত বলবান, নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান, ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দড় তারা তত বড় জাতি, সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি, তোমার চক্র রুধি আছে আজ বেনে রৌপ্য চাকায়, কি লাজ এত অনাচার শুয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কো আর সবে নাই অপমান, ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে দঙ্কা শঙ্কা নাহি কো আর, মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মা, রক্ত যাচিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ, শত শতাব্দী ভাঙে নিজে হাড় সেই হাড়ে ওঠে গান, জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান, তোমার দেওয়ায় বিপুল পৃথিবী সকলে করিব ভোগ, এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ, তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে, কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান, আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ, এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তবদান আলো বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা, উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা, তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান, হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান, ভগবান ভগবান তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেড়ি, আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি, ক্ষুধা তৃষা আছে আছে মোর প্রাণ, আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খাড়া গাড্ডান, মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টান, এতদিনে ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চশী, বান্দা আজিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর, এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বা

এতক্ষণ পরিবেশিত হল কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ। অনুষ্ঠানে পরপর চারখানি কবিতা আবৃত্তি করলেন পার্থ ঘোষ, আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী মিলনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 16 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার। আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন নমৃত বাণী। অনুষ্ঠানে শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান সকাল 6:10। নিবেদনে দীপঙ্কর ভট্টাচার্য। সকাল 6:25 শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হাইমনে খরাং। 6:50 শুনবেন যন্ত্রসঙ্গীত। 7টায় শুনবেন অনুষ্ঠান আদি সকালে। সকাল 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত জাতীয় বাংলায় সংবাদ, আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45। পরিবেশনায় প্রমিতা মল্লিক। 8টায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 9:05 রয়েছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 10:05। 10:30 শুনবেন ভজন, নিবেদনে দেবাশিস দাশগুপ্ত। বেলা 11টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 এবং বেলা 1:40 শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। 2:15 শুনবেন অসীমান্তিক অনুষ্ঠানে শুনবেন লক্ষ্মীপুর বরপাথরি মন্ডাপাড়ার বাসিন্দা অপন সবরের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে বিক্রম চক্রবর্তী। দুটো 30 শুনবেন আমি নারী অনুষ্ঠানে শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন শিক্ষিকা সোনালী চক্রবর্তী। পরে শুনবেন দুপুরের আড্ডা। 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10 শুনবেন একই সুরকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন কথিকা, বিষয় বিবাহের বয়স। পরে শুনবেন হাজগ্নি খরাং। হাজগ্নি খরাং অনুষ্ঠান শুনবেন মৌসুম গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কিষাণবাণী সন্ধ্যে 6:30। 7:05 শুনবেন কীর্তন অনুষ্ঠান। শুনবেন পালা কীর্তন মাথুর। শুনবেন এর দ্বিতীয় পর্ব। পরিবেশনায় বিমল দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ। 7:45 এবং 7:55 শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। মনের মতো গান লাইভ ফোন ইন রাত 8:05। 9টায় শুনবেন যুববাণী। 9:30 শুনবেন সরগম অনুষ্ঠান। শুনবেন সারাং রাগে বেহালা বাজে শুনবেন ভিজি যোগ। হারানো দিনের গান শুনবেন রাত 10টায়। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোরিয়া। শ্রোতা বন্ধুরা, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 10:30 হয়ে 30 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।

আমাদের অধিবেশন আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিওগুলিতে এখন সময় রাত 10টা বেজে 30 মিনিট হয়ে 30 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।